আকাশ পানে কৈলাসহর। আজ শুক্রবার, নয় শ্রাবণ, 1948 শকাব্দ, 14 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 31 জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে 5টা বেজে 56 মিনিট হয়ে 37 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশ পানি কৈলাসহর। এবারে অমৃতবাণী অনুষ্ঠানে শুনবেন উপনিষদ থেকে পাঠ।
1: শুক্ল যজুর্বেদীয় বৃহদারণ্যক উপনিষদের যাজ্ঞবল্ক মৈত্রী সংবাদ থেকে কয়েকটি মন্ত্র।

इति उवाच याज्ञवल्क्यः यथैवोपकर्णवतां जीवितं तथैव ते जीवितं स्यात् अमृतत्वस्य तु नाशास्ति वित्तेनेति। ব্রহ্মবিদুষী মৈত্রী ব্রহ্মজ্ঞপতি যাজ্ঞবল্ককে সম্বোধন করিয়া বলিলেন, ভগবান, সমস্ত পৃথিবী যদি সম্পদে পূর্ণ হয় আমি কি তাহার দ্বারা অমৃত হইতে পারিব? যাজ্ঞবল্ক বলিলেন, না, ধনী ব্যক্তিদের জীবন যেমন তোমার জীবনও তেমনি হইবে, বিত্তের দ্বারা অমরত্বের কোনো আশা নাই। সা উবাচ মৈত্রী।

ইতি। মৈত্রেয়ী বলিলেন, যাহার দ্বারা আমি অমৃত হইতে পারিব না তাহার দ্বারা আমি কি করিব? আপনি অমৃতত্ব প্রাপ্তি বিষয়ে যাহা জানেন তাহা আমাকে বলুন।

যাজ্ঞবল্ক্য বলিলেন, হে প্রিয় মৈত্রী, পতির প্রতি প্রীতির জন্য পতি প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই পতি প্রিয় হয়। জায়ার প্রতি প্রীতিবশত জায়া প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই জায়া প্রিয় হয়। পুত্রগণের প্রতি প্রীতিবশত পুত্রগণ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই পুত্রগণ প্রিয় হয়। বৃত্তের প্রতি প্রীতিবশত বৃত্ত প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই বৃত্ত প্রিয় হয়। পশুগণের প্রতি প্রীতিবশত পশুগণ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই পশুগণ প্রিয় হয়। লোকসমূহের প্রতি প্রীতিবশত লোকসমূহ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই লোকসমূহ প্রিয় হয়। দেবগণের প্রতি প্রীতিবশত দেবগণ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই দেবগণ প্রিয় হয়। বেদসমূহের প্রতি প্রীতিবশত বেদসমূহ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই বেদসমূহ প্রিয় হয়। প্রাণীবর্গের প্রতি প্রীতিবশত প্রাণীবর্গ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই প্রাণীবর্গ প্রিয় হয়। সমুদয় বস্তুর প্রতি প্রীতিবশত সকল বস্তু প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই সকল বস্তু প্রিয় হয়। সুতরাং হে প্রিয়ে, এই আত্মাকেই দর্শন করিতে হইবে।

0: শ্রবণ করিতে হইবে, মনন করিতে হইবে, অনিরুদ্ধ্যাসন করিতে হইবে। হে মৈত্রেয়ী, এই আত্মাকে দর্শন শ্রবণ মনন করিলে ও জ্ঞাত হইলে এই সমস্তই জানা হয়।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন উপনিষদ থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন ভক্তিগীতি।

শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:15 ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 7:45 শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 8টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত এবং 8:15 সকালের সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে সকাল 8:30 শুনতে পাবেন ইংরেজি সংবাদ, 8:40 আধুনিক গান, সকাল 9টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, সকাল 9:10 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, সকাল 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 অতুল প্রসাদের গান, 12:30 নজরুল গীতি, 1টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, বেলা 1:40 আধুনিক গান, 2টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 বাংলা ছবির গানের অনুষ্ঠান, 2:30 মনসা মঙ্গল, 3টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তারপরেই শুনতে পাবেন বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে, সকাল 6টায় সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থির আসর, 6:30 মনসা মঙ্গল, সন্ধ্যে 7টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনতে পাবেন নাটক,

8:30 গোলমোহর। রাত 9টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 9:15 মিক্স মেলোডিজ। রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 শুনতে পাবেন কীর্তন। রাত 10:20 বিশ্ব সংবাদ ইংরেজিতে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর, এবারেই শুনবেন আহিরি ভৈরব রাগে সেতার বাঁধন, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সে তার বাঁধন শুনলেন রাগ আহিরি ভৈরব। আকাশবাণী কৈলাসহর, এবারে ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী যুথিকা রায়।

জ্যোথিকা রায়ের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। ভক্তিগীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: বিগত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
1: दोनों सदनों ने कठोर प्रावधानों वाले इस बिल को पास कर दिया है। अब विश्वस्त परीक्षा पद्धति की दिशा में जाने में एक महत्वपूर्ण काम पूर्ण हुआ है। काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले।
0: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল পাশ নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তুলবে। বিল নিয়ে আলোচনার জবাবে ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, সরকার এ বিষয়ে নো টলারেন্স নীতি গ্রহণ করবে।
2: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
0: মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টায় পুনরায় শুরু হবে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে

0: সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশ জুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে সরকার উদ্যোগী হয়েছে।
1: ज्यादा जुर्माना, कड़ी सजा, स्पेशल टास्क फोर्स, फास्ट ट्रैक कोर्ट जैसे प्रावधान आपने इसमें रखा है, इससे कुछ फर्क पड़ने वाला नहीं। लेकिन ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
0: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গতকাল সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইন জনগণ মনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁসিচ্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তর মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে, ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারেও বেআইনি বলে গণ্য করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্যজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলেছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী 2 দিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেরালার 14টি জেলার মধ্যে 11টি জেলাতে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস সহ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। গাদার পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার করতে 1940 সালের 13ই মার্চ ব্রিটিশ পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডয়ারকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাক্সন হলে হত্যা করেন। এই উপলক্ষে তার জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনের বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে জানান, নাগরিক সমাজের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সমাবেশ বন্ধ করার এই চেষ্টা বাক স্বাধীনতার চরম লঙ্ঘন। ভারত এই ঘটনার কঠোর নিন্দা করেছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 800 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 24 জন আটকে পড়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দী দশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানকে তার পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় জিল এডওয়ার্ডস জানান, প্রায় 33 মাস ধরে জানলাহীন একটি ছোট ঘরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দী করে রাখা হয়েছে ইমরান খানকে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা সংক্রমণ 1,500-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেখানে এই রোগের মৃতের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। গত 15ই মে নতুন করে ছড়িয়ে পড়া এই সংক্রমণ সাধারণ ইবোলার সংক্রমণের চেয়ে কিছুটা আলাদা। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে 3টি সোনা, 10টি রূপ এবং 4টি ব্রোঞ্জ নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নেশামুক্ত ভারত এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুব ভারত বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানান, দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে আধ্যাত্মিক সংগঠন, কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাই ভারতের যুব সমাজ একত্রিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের যুব সমাজ ক্রমশ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। ডক্টর মান্ডাভিয়া আরও বলেন, সুস্থ সমাজই হল সমৃদ্ধ জাতির ভিত্তি। সংসদ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করেছে। গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদন পায়। এর আগে বুধবার লোকসভায় তা পাশ হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে একটি বিশ্বস্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় শ্রী মোদী জানান যে গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, এসব বিষয় মাথায় রেখে রাজ্য কেন্দ্র উভয় স্তরেই সারা দেশে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, কঠোর আইনি বিধান সংবলিত এই বিলটি সংসদে পাশ হয়েছে। আগামীকাল থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের গৃহ তালিকাকরণ কার্যক্রম। আগামী 30 আগস্ট পর্যন্ত গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি ও পরিবারের তথ্য সংগ্রহ করবেন। পশ্চিম ত্রিপুরা জেলায় এ কাজে 954 জন গণনাকারী, 170 জন সুপারভাইজার এবং সিপাহীজলা জেলায় 982 জন গণনাকর্মী নিয়োজিত রয়েছেন। পশ্চিম জেলা গতকাল পর্যন্ত 13,532 পরিবার অনলাইনে স্বগণনা সম্পন্ন করেছে। স্বগণনা করা পরিবারগুলির কাছেও তথ্য যাচাইয়ের জন্য গণনাকর্মীরা যাবেন। উভয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সঠিক তথ্য দিয়ে গণনাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। জনগণনায় সংগৃহীত সব তথ্য জনগণনা আইন 1948 অনুযায়ী সম্পূর্ণ গোপনীয় রাখা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খোয়াই জেলার বাইজালবাড়ি স্কুল মাঠে গতকাল আয়োজিত অনুষ্ঠানে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি জানান, 2023 সাল থেকে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় 151 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে শান্তি ও উন্নয়নের পরিবেশে শিল্প বিনিয়োগ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। গত এক বছরে প্রায় 1500 কোটি টাকার উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং চলতি বছরে এখন পর্যন্ত 222 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে দুই বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ট্রেনের সময়সূচির পরিবর্তন। 15650 নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস নারাঙ্গি থেকে আজ রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে ছাড়বে। 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30 নারাঙ্গির উদ্দেশ্যে ছাড়বে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, গত 8 বছরে রাজ্যে মোট 204টি কৃষি বাজার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট 461 কোটি 83 লক্ষ টাকা। গোমতী জেলার পালাটানায় গতকাল 4 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। তিনি এদিনই তুলামুড়া বাজারে 2 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল কৃষি বাজারের এবং গর্জি কৃষি বাজারের 3 কোটি 12 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত

দোলভবনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অংশ হিসেবে গতকাল মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘালিয়া বাজার কালীবাড়ি নাটমন্দিরে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য আসা 120 জন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগরতলার অক্সিলিয়াম গার্লস স্কুল এবং শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ে গতকাল লিগাল লিটারেসি ক্লাবের উদ্বোধন হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্য জানান, সাধারণ মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ক্লাব গঠন করা হয়েছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তর শালবাগানে কেন্দ্রীয় সরকারের 74তম দেশব্যাপী পেনশন আদালত কর্মসূচির অংশ হিসেবে গতকাল পেনশন আদালতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্সি রানী। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী 152 জন বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগী এই আদালতে অংশ নেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গতরাতে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং পুরুষদের 110 কেজি বিভাগে একটি রৌপ্য পদক জয় করেছেন এবং সীমা কালিরামনা মহিলাদের ডিসকাস থ্রোতে একটি ব্রোঞ্জ পদক লাভ করেছেন। অষ্টম দিনের শেষে ভারত 17টি পদক নিয়ে দশম স্থানে। ভারতের পদক তালিকায় 3টি স্বর্ণ, 10টি রৌপ্য, 4টি ব্রোঞ্জ রয়েছে। আগামী 24 ঘন্টা রাজ্যের সমস্ত জেলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 0.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। সংসদ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অব আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল নৈ সাই নিচিদক পাশংখা মিয়া রাজ্যসভাও বিল নিগরসিমুং মানখা আবনির সিগাং সিরাংশাল লোকসভাও অ বিল তিসাজাক পাশংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা কাইসা পৈতু চাজাক আমজক মুংনি সেপসনাম তিসানানো নাহারৈ হাপাং কাইসা নিয়াগুলো কাইসা ইয়াপরি নাহারৈ তঙ্গো হদালামো মন্ত্রীবক্রক সাকা থাংনাই বিশি কবাংমা রমৈন বেবাক হাস্তে হাপাং তৈ কেন্দ্র হাপাং সং মুংকেশে ক্রেং উমানি হাই জংজালক লাইমা তঙ্গো আবো জ্রংনাই রকনি থিনাংন ওয়ানামাও খিকলায়ো ব সাকা অমহাই তং হালকনি কক্ন ওয়ানসুগুইন কেন্দ্র তৈ হাস্তে হাপাং বেবাক বেরেম হাকতর গনাঙ্গিনি রংতে আমজক মুংনি সেবস নাম ফিরমুং খ্লাইনানি নাংথায়ঙ্গিন বাজাখা মন্ত্রীবক্রক সাকা ক্রাক কেরং রায়দা গনাং অবিল সংসদ পাশংখা ফেক মুং কারজাক ভারত তৈ হামচাজাক ভারত নৈ সাই ব্রীচি সিনি নাহার মুংন মুখ থাংখ্লাইনাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বস্কাং ককতিশাল নেশামুক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প অভিযান চেঙ্গিরিওয়ান রাজ্যসভাও সুংমুং কক ফিলরিমুঙ্গ কেন্দ্রনি শিখলা বাবাইনি মন্ত্রী ডক্টর মনসুখ মান্দাবিয়া সাকা হাকতর হাদা কারজাক লাই তিসানা নাহারৈ মথা রংনক কতর রংনক ইয়ংতৈ মাই ভারতনি শিখলা দফা থানচা অঙ্গানো বখুরসাই সাকা হাকতরনি শিখলা হদা ফেকমুং বাই ক্রংগৈ তংখা আবনো কাশুনাও অসাক থারমুং মচাং মান্দাবিয়াতে বসাকা বসংনি হামক্রাইতৈ বস্কাঙ্গৈ থাংনা থাংমাও লুকুরক সাক কাহাম তংনানি নাংথাই কাহাম হদানো অঙ্কা হামচাজাক বসংনি থং মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া খুয়াই হাঙ্গনি বাইজালবাড়ির রংনখলাও সংসাজাক পান্ডা কাইসাও কিসাসুক হামক্রাই গনাং তাংবতাং চেঙ্গিরেখা ব সাকা নৈ সাই নৈচি থামবিশিনি বিশিং রামচন্দ্রঘাট বিধানসভা আঞ্চায়ক খকসারা বাচিসা রেজাক রাঙ্গ সিমুং রেজাখা হাস্তেব তংকচাংতৈ হামক্রাইনি তংঘর স্নামঘর রাংবক সিনমুং বাংকাহানি বকুর শাখা মন্ত্রীয়করা থাংনাই বিশাও বেবাগৈ খকসা সাই বারা রেজাক রাংনি হামক্রাই গনাং সামুং চেঙ্গজাখাতেই আকলাই বিশি তাবুকসাক জরা খক নৈরা নৈচি নৈ রেজাক রাংনি তাংবতাংনি সামুং চেঙ্গজাগৈ তঙ্গহনি বসাকা ব পান্ডা মানজাখা খড়কনি এমএলএ হাংঘর নাইকল ফাং পুলিশ সুপার নখবৈ তে কুবুনি রক খনা নিসিমি হাস্তে গনাঙ্গৈ চেঙ্গজাগানো লুকুলে খামুং নৈ সাই নৈচি সিনি পুইলা বেরেম নকনি মুংরেম নাহারমা সামুং বতাং বস্কাং আগস্তালনি থামচি শালমারি জরা লেখামুংনি সামুঙ্গ গদালজাক সেবুগ্রক নক নগ থাঙ্গৈ নকতৈ নুখুংনি ককথুম নাহারানো সালথাং ত্রিপুরা হাঙ্গর অসামুঙ্গ খড়ক চুকুরা বা চিব্রৈ লেখানাই রক্তেই খড়ক সারা স্নিচি সুপারভাইজার তৈ সিপাহী জলা হাঙ্গর খড়ক চুকুরা চারচিনি লুকুলে খানাইরক অসামুঙ্গ গদালজাক তঙ্গ।

0: বসংবরী কমিশনী চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর মিয়া আগরতলা ও ককতুমা থুমনাই রকনি থুমসাকা উমর কাশুগিয়া কাইমা কাসুনাও ব্রী কমিশন আলাইদাকে সাকথারী সামংতাঙ্গই তঙ্গ উমর কাশুগিয়া কাইমা কাসুনাও হাকতর গনাঙ্গই সাকথারী হজাকমুং সামংবতাং খাইজাগৈ তঙ্গ হাপাং নৈ সাই থামচি বিশিনী বিশিঙ্গ হাকতর উমর কাশুগিয়া কাইমা মথাক সুকনাও সাকথারী সামুং তাঙ্গই তঙ্গ বসাকা ব্রী কমিশননি হাকতনি বেবাক থায় ব্রী রকন তৈয়ী কেসে কেরেং অংমা কাসুনাও পস কেরং সামুঙ্গ ফ্রাংনানি সাকাও ফান বকসিনখা মোচাংজক রাহত করতেই বসাকা বরক তৈ চাই রকন রাইডা ক্রিকে ফালমা কাসুনাও তামো তামো নামমানী ইয়াপ্রী নাহারনানী নাং ও বাবৈন তৈব আরি মরগনাই বাহিনী তৈ ব্রী কমিশন গথাউই প্রংমুং সামংবতাং সংসাউই টঙ্গো বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর নাইখুং শালবাগানো মিয়া কেন্দ্র হাপাংনি ফিল্ডসনি চিব্রী হাকতর গনাঙ্গই পেনশন দরবার সামংবতাংনি বখাগো পেনশন দরবার সংসাজাখা পান্ডানো তুইদুলখা বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি প্রিন্সি রানী ত্রিপুরাতে মিজোরামো তংনাই খড়কসারা বাচি নেই বিএসএফনি লেলামু মানজাক সেবুকতাই নুখুংনি পেনশন মাননাই রক ও দরবাও মানজাখা সালথাং হাঙ্কর কেরং সেবা আদংনি চেতন বাই আগরতলা অক্সেলিয়াম গার্লস রংনক তৈ শ্রীকৃষ্ণ মিশন রংনগ মিয়া লিগেল লিটারেসি ক্লাব চেঙ্গি রেজাখা সালথাং ত্রিপুরা হাঙ্কর কেরং সেবা আদংনি তাঙ্করা রামানুজ ভট্টাচার্য সাকা তঙ্ক সংলুক রকনি থানি কেরংনি চুবাসু সগৈডানো নাহারি অক্লাব সংসাজাখা ট্রেননি জরা স্লাইজাখা 15650 নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস নারাঙ্গিনি সিমি তিনি হর দামচি সতী থামচি আগরতলা ফাইনাল আমরিওয়ানো 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলানি সিমি হর থামচি সতী থামচি ও নারাঙ্গি ও থাংনানি লামরিওয়ানো গ্লাসগো সংসারজা কমনওয়েলথ গেমস মিয়া হর ভারতনি হিলিক্তি সামব লাভপ্রীত সিং লারকনি সারা চিসা কেজি বেদেগ রুকফাইনি মেডেল মাংখা তেইসীমা কালিরমনা ব্রী রকনি ডিসকাস টু ব্রোঞ্জ মেডেল মানখা ভারত আবাই কাইথাম রাংসাক কাইচি রুকফাই তে কাইব্রী ব্রোঞ্জ মেডেল মানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়ানি থংলাইমাব ত্রিপুরা পুলিশ কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও কপ্লাই বদল নৈবুক জাগোলনি ফেরবাই নবোদয় সঙ্গন মেচেনখা তাবুক নবার তিবারনি ককতুমা বসকাং দাম নৈচিব্রীয় বেবা খাঙ্কর গবাং ওয়াতে বাউই মানুহনি হজাক মুংরেখা নবার তিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 2.2 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামুই সতী থামচি জরা ওয়াতি ওয়াখা বুক চা পয়েন্ট 2 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাও
1: আকাশবাণী আগরতলা।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 31শে জুলাই, আমরা স্মরণ করি ভারতের মহান বিপ্লবী শহীদ উধাম সিংকে। 1940 সালের এই দিনেই লন্ডনের প্যান্টনভিল কারাগারে তাঁকে ফাঁসি দেওয়া হয়। দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ ভারতীয় ইতিহাসে এক। আকাশবাণীর কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্দীপন বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে 103.2 মেগাহার্জে এবং একই সঙ্গে নিউজ অন এয়ারে অনলাইনে। শুরু হচ্ছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: নমস্কার নেবেন?
1: নমস্কার
0: নমস্কার, আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম ব্যাগ্য শিবু জেলা থেকে।
1: আচ্ছা হ্যাঁ বলুন।
0: আর আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি।
1: আচ্ছা
0: আর অনুষ্ঠান শুনছি, এটা চালিয়েছি রেডিওতে, ভালো লাগছে পরিষ্কার আসছে এখন। আজকে দাদা আমাকে গান শুনিয়ে দেবেন, মোহাম্মদ বকির খানকে একটি গান শুনিয়ে দেবেন।
1: কোনটা?
0: গান তোরা দেখে জামিনা মায়ের ছেলে নজির শুনিয়ে দেবেন।
1: আচ্ছা
0: আর বিশেষ করে আজকে মোহাম্মদ রফিজিৎ, উনার আজকে প্রয়াণ দিবস। আর 1980 প্রয়াত হয়েছিলেন 31 জুলাই। তাই আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ রফিজির গান শুনে উনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাইব। সত্যি কথা বলতে গেলে তিনি অনেক গান গেয়েছেন, বা হিন্দি গান, বাংলা গান, তার মধ্যে বচনও গেয়েছেন, নজরুলও গেয়েছেন, অনেক গান কিন্তু তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য। আমরা হয়তো বা গান বাজিয়ে শুনে কিন্তু উনাকে স্মরণ করি, বা পৃথিবী যতদিন থাকবে ততদিন মোহাম্মদ রফিজি তিনি আমাদের হৃদয়ের মধ্যে বেঁচে থাকবেন, ঠিক না দাদা? আর যারা এখন অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবো, বিশেষ করে রয়েছেন জহর দানুদা, তারপর আফিফুল, অবিনাশ বাবু, আর সঙ্গীতা দেবনাথ মহাশয়া, জগত আছি, আমি কিন্তু করছি, আর সম্মানিত করতে আছি, আর বাদল বাবু, আর লালন বাবু। ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি। আচ্ছা বন্ধুরা, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন আকাশবাণী কবিতা শহরের অনুষ্ঠান। সবাইকে নমস্কার, ধন্যবাদ।
1: ঠিক আছে।

0: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর কৈলাস শহর থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনি নিশ্চয় ভালো আছেন।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন।
1: তো আজকে একটা বিশেষ দিন,
0: হুম,
1: মহান শিল্পী, ওনার পরিচিতি শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে ওনার ভীষণ পরিচিতি, আর ওনার গান শুনে থাকেন। উনি আর কেউ নন, সবার আদরের মোহাম্মদ রফি জি। আজ ওনার প্রয়াণ দিবস। তো রফিজি বাংলা গান গেয়েছেন, অনেক কম গেয়েছেন, কিন্তু দারুণ গেয়েছেন বাংলা গানগুলি। আর রফিজি কিন্তু ডুয়েট গান, যেটা হিন্দি গান, সব থেকে বেশি গান লতাজির সঙ্গে গেয়েছেন, বেশি, সব থেকে বেশি। তো রফিজির একখানা বিখ্যাত অ্যালবাম হয়েছে, কাজী নজরুল ইসলামের অ্যালবামের নাম হচ্ছে আজও মধুরী মধুর বাঁশুরি বাজে। আর এই অ্যালবামের গানটা কিন্তু অনেক ছোটবেলার থেকেই শুনছি, তখন কিন্তু রেকর্ড প্লেয়ার ছিল, হয়তোবা এ যুগের শ্রোতা যারা হয়তোবা দেখেননি কখনো, তো রেকর্ড প্লেয়ারেই তখন শুনতাম। আর রেকর্ড প্লেয়ারের যে মেশিনটা ছিল তার মধ্যে কিন্তু একটা রেগুলেটর ছিল, প্রত্যেকটা রেকর্ডের আলাদা আলাদা গতি ছিল, তো সেই গতিটা মিলিয়ে নিতে হয়, না হলে কিন্তু গানটা হয়তোবা স্লো হয়ে যাবে নতুবা একটু ফাস্ট হয়ে যাবে।
0: আচ্ছা,
1: আজকে উনার বিখ্যাত একটা গান শুনব, গানটা হচ্ছে ব্রজগোপী খেলে হলি।
0: আচ্ছা,
1: আর এই গানটির রূপ সুর কাজী নজরুল ইসলাম দিয়েছেন।
0: ঠিক আছে, আমি, হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, এই গানটা আমি শুনবো পশ্চিমবঙ্গ থেকে, লালন ভাই, বাদল ভাই, জওহরলাল বর্মন মহাশয়, শ্যামজিৎ চক্রবর্তী মহাশয়, নিরঞ্জন গোস্বামী মহাশয়, রাজেন্দ্র ভাই, পিন্টু ভাই, বরুণ ভাই, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন, আপনিও শুনবেন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
1: গানটা শুনে উনাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
0: আচ্ছা আচ্ছা।

0: হ্যালো,
1: বলুন।
0: নমস্কার নবীন।
1: হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন।
0: আমি কাছাড় জেলা থেকে বলছি, জওহরলাল বর্মন।
1: হ্যাঁ
0: ভালো আছেন আপনি স্যার?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ স্যার, ভালোই আছি।
1: আচ্ছা।
0: তো আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন, ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার ক্রমাগত সঙ্গীতের ঢেউ সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছে, সেই সুরেলা কণ্ঠের অধিকারী কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফিজির আজ প্রয়াণ দিবস। তাই এই ওনার প্রয়াণ দিবসে ওনাকে জানাচ্ছি অকুণ্ঠ শ্রদ্ধা ও প্রণাম। তো আজকে ওনারই কণ্ঠে একটি গান শুনিয়ে দেবেন, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, সেই গানটি।
1: আচ্ছা।
0: আর বলছি যে দিনটি ছিল 1980 সালের 31 জুলাই। সকালবেলায় হালকা হালকা নাস্তা করে রফিজি সঙ্গীত পরিচালক শ্যামল মিত্রের বাড়িতে যান একটা গানের রিহার্সেল করার জন্য। তখন ওনার বুকটা হালকা হালকা ব্যথা হয়েছিল, কিন্তু রফিজি সেই ব্যথাকে নিয়ে রিহার্সেলের কাজ সম্পন্ন করেন। তারপর যখন বাড়িতে ফিরে আসেন, তখন বুকের ব্যথা বেশি হওয়ায় তাকে বোম্বে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্মরত ডাক্তাররা অনেক চেষ্টা করেও রফিজিকে বাঁচাতে পারেননি। রফিজি সকলকে ছেড়ে চিরদিনের মতো চলে যান সেই দিনটিতে। রফিজি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু রেখে গেছেন অজস্র গান। তিনি বাংলা হিন্দি গান ছাড়াও নজরুল সঙ্গীত, ভজন, ভক্তি সঙ্গীত, কাওয়ালি, শাস্ত্রীয় সঙ্গীত, দেশাত্মবোধক গানও গেয়েছেন। প্রায় 28,000-এরও বেশি গান গেয়েছেন উনি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয় এবং সাদাসিধে মানুষ। অনেক জায়গায় গান গেয়ে পারিশ্রমিকও নিতেন না, গভীর অসহায় শিল্পীদের কল্যাণে অর্থ দান করতেন। তিনি অনেক পুরস্কার পেয়েছেন। 1944 সাল থেকে 1980 সাল অবধি প্রায় 40 বছর অবিরামভাবে বিভিন্ন চলচ্চিত্রে প্রায় 26,000-এরও বেশি উনি গানে কণ্ঠ দিয়েছেন। রফিজির অপূর্ব কণ্ঠে সুরের ঝর্ণা দ্বারা আমাদের মনকে উদ্দীপিত করে তুলে, তাই তার এই গানটি শুনবো আজ সবাইকে নিয়ে। আর তিনি

0: এই সঙ্গীতের মাধ্যমে অনন্তকাল বেঁচে থাকবেন আমাদের কাছে, তাই উনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।
1: আচ্ছা,
0: তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি স্যার।
1: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, পাঠাচ্ছি আপনার জন্য।
0: ঠিক আছে, রাখছি, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার বাবাজি,
0: নমস্কার।
1: কেমন আছো বাবা?
0: হ্যাঁ, এই তো চলছে, মোটামুটি আছি। আপনার কি খবর বলুন।
1: আছি আছি মোটামুটি, শরীর কৃপায় আছি মোটামুটি, হাঁটাউটিতেই আছি।
0: আচ্ছা
1: অসুস্থতা
0: আচ্ছা
1: আছে তো,
0: আচ্ছা
1: অসুস্থতা আছে সাথে,
0: হ্যাঁ
1: ছোটাগুলো হাঁটাউটিতে আছি আর কি,
0: আচ্ছা, হাঁটা চলাতে
1: হাঁটাউটিতে আছি
0: থাকলেই
1: একটু আর কি।
0: ভালো।
1: হাঁটা চলাতে আছি, রান্না বান্না করুন লাগে বেশি। আচ্ছা, যা কাছকে একটা রবীন্দ্রসঙ্গীত আমাদের শোনাবেন। প্রভু হে আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গে আমার চির বন্ধু হে।
0: আমার প্রিয়, আবার বলুন।
1: প্রভু আমার প্রিয়, আমার
0: আচ্ছা প্রভু, আচ্ছা প্রভু আমার প্রিয়,
1: প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে,
0: আচ্ছা
1: চিরপথের সঙ্গে আমার চির বন্ধু হে।
0: আচ্ছা, দেখছি আমি।
1: সকল সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল, আর আপনার প্রতিও আমার অশেষ অশেষ অভিনন্দন রইল বাবা।
0: ঠিক আছে, অভিনন্দন আপনাকেও জানাচ্ছি।
1: নমস্কার নেবেন
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।
1: সকল শ্রোতাদের প্রতি আমার অভিনন্দন, আমার আন্তরিকতা রইল, আর আশীর্বাদ করবেন, ঈশ্বর হাঁটাইতে হাঁটাইতে রক্ষা করতে, আমাকে উদ্ধার করতে।
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শুভকামনা থাকবে।
1: রাখি।

0: হ্যাঁ হ্যাঁ
1: পেয়েছেন কি
0: রাখুন।
1: গানটা? না,
0: হ্যাঁ পেয়েছি, আমি পেয়েছি, পাঠাচ্ছি আপনার
1: ঠিক
0: জন্য আমি।
1: আছে, ধন্যবাদ দাদা,
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকেও।
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: দক্ষিণবঙ্গ হাওড়া মাখাল থেকে অসিত হাজ বলছি।
1: আচ্ছা,
0: ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আমি একটা গান শুনতে চাই,
1: হ্যাঁ
0: রক্তলেখা ছবি। আমি কলকাতার রসগোল্লা।
1: আচ্ছা,
0: কবিতা কৃষ্ণমূর্তি শিল্পী।
1: কবিতা কৃষ্ণমূর্তি,
0: হ্যাঁ, ছবির নাম রক্তলেখা।
1: আচ্ছা
0: অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, ভালো থাকবেন।
1: ঠিক আছে, আপনিও ভালো থাকুন, শোনাচ্ছি আপনাকে।

0: নমস্কার, বলুন।
1: আমি কুমারগড় থেকে বুলটি দাস।
0: হ্যাঁ
1: দাদাভাই, আমি একটি নজরুলগীতি শুনবো, আজ মধুরী বাঁশি বাজে।
0: আচ্ছা,
1: আমার সঙ্গে শুনবেন আশুতোষ দাদাভাই, সঙ্গীতা বদিমণি, লালন ভাই, বাদল ভাই, আপনিও শুনবেন দাদাভাই।
0: আচ্ছা ঠিক আছে, সবার জন্য পাঠাচ্ছি আমি।
1: নমস্কার দাদাভাই, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনি ভালো থাকুন।

0: হ্যালো, বলুন।
1: হ্যাঁ, আমি এ মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ হ্যাঁ
1: আর আশা করি ভালোই আছেন আপনারা সবাই। আর আজকে একটা গান শুনতে চাই। গানটা অবশ্যই গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের, আর আজকে যিনি তিরঙ্গাতে, কাল সে ভক্ত রামের। এরকম গানটা
0: আচ্ছা,
1: ঠিকঠাক হয়নি সুরটা যদিও। আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার অবিনাশ ভাই, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, তার মিঠুন চক্রবর্তী।

0: নাসির ভাই, তারপর কার্তিক মালাকার, সজল মালাকার, আর আমাদের ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, দেবজিৎ দাস, আর এ মুহূর্তে আপামর যারা রেডিও শ্রোতা সবার জন্য রইল। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার। হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনছেন আমার কথা?
1: আমি শুনতে পাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি নচিকেতা চক্রবর্তীর আরেকটা গানের রিকোয়েস্ট করুন,
0: তাই? আচ্ছা ঠিক
1: আরেকটা
0: আছে,
1: করুন, কারণ এই গানটা এই মুহূর্তে আমি শোনাতে পারবো কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এখানে তো
0: হুম হুম হুম
1: যে
0: আচ্ছা ঠিক আছে ঠিক
1: কথাগুলো
0: আছে,
1: আছে, আমি পরিষ্কার বলে দিই, কারণ যে কথাগুলো এখানের মধ্যে আছে এটা অনস্বীকার্য বাস্তব, কিন্তু পরবর্তী সময় এটা নিয়ে যদি ঝামেলা হয় এটা হচ্ছে আরেকটা
0: তাই
1: কথা।
0: তাই, হ্যাঁ হ্যাঁ
1: তার জন্য আমি তবে আমি এটা বলে দিচ্ছি, আমি উপযুক্ত কর্তৃপক্ষ যারা আছেন আমি জিজ্ঞেস করে দেখবো এটা শোনানো যায় কিনা, সব গান তো সব জায়গাতে শোনানো
0: না
1: সম্ভব
0: ঠিক
1: নয়।
0: ঠিক, এটার মধ্যে একটু
1: এবং
0: অন্য রাজনীতির যে একটা
1: হ্যাঁ, যাই হোক,
0: ব্যাপার
1: এটা আপনি
0: সেটা।
1: বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি, আমাদের সচেতন বুদ্ধিমান শ্রোতারাও বুঝতে পারছেন, অনেক সময় অপ্রিয় সত্য কথা সব জায়গাতে বলা যায় না, এটা হচ্ছে ঘটনা। আর আমরা সরকারি মাধ্যম
0: একদম
1: আমরা সব কিছু প্রচার করতে পারি না, বেসরকারি মাধ্যম হলে কথা ছিল, একটা স্বাধীনতা থাকে, সব কিছু
0: ঠিক
1: আছে।
0: আছে, অন্য
1: যাই হোক,
0: নচিকেতা ছাড়া
1: আমি
0: আমি আর একটা গান,
1: হ্যাঁ
0: ডক্টর অনুপ ঘোষাল গেয়েছেন এই গানটা, গানটা হলো এরকম, ওগো বাঁশুরিয়া বাজাও বাঁশি অনেক দূরে, মন যে আমার পাগল হলো তোমার সুরে, এরকম গানটা অনুপ ঘোষাল,
1: অগো
0: এই
1: বাঁশুরিয়া,
0: গানটা, হ্যাঁ
1: বাঁশুরিয়া কি বলছিলেন লাইনটা যেন, অগো বাঁশুরিয়া নাকি
0: অগো বাঁশুরিয়া বাজাও বাঁশি,
1: বাঁশুরিয়া? হ্যাঁ
0: এরকম গানটা শোনানো যাবে, কারণ আরেকদিনও আমি ওটা পছন্দ করেছিলাম।
1: আমি দেখছি,
0: আচ্ছা ঠিক আছে,
1: দেখছি আমি। হ্যাঁ
0: প্রসেনজিৎ,
1: হ্যাঁ
0: ভালো
1: হ্যাঁ
0: থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: হ্যাঁ তবে আরেকটা কথা বলে দিই, আপনি যে গানটা পছন্দ করেছিলেন, এই গানটা কিন্তু ব্যক্তিগতভাবে আমারও পছন্দের, কিন্তু ঠিক আছে, তো
0: সত্যি,
1: সার্বজনীন আর ব্যক্তিগত ব্যাপারের মধ্যে তো হত থাকে, ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি, পরিষ্কার কথা,
0: হ্যাঁ হ্যাঁ একেবারে
1: ক্লিয়ার কাট
0: একেবারে
1: কথা বলা ভালো সেটাই। যাই
0: ঠিক
1: হোক,
0: ঠিক,
1: হ্যাঁ ঠিক
0: হ্যাঁ
1: আছে।
0: তো ভালো থাকুন
1: হুম
0: প্রসেনজিৎ দা, ভালো
1: হুম
0: রাখুন, নমস্কার।
1: হুম হুম

0: হ্যালো
1: হ্যালো হ্যালো, বলুন।
0: হ্যালো দাদা,
1: নমস্কার, বলুন
0: হ্যাঁ,
1: আপনি।
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: আচ্ছা, বলুন কি শোনাবো আজকে?
0: হ্যাঁ দাদাভাই, ভালো আছেন?
1: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন।
0: হ্যাঁ ভালো আছি, আমিও।
1: হ্যাঁ,
0: আজকে মোহাম্মদ রফি প্রয়াণ দিবসে আমি গান শুনতে চাই, তোমার নীল দোপাটি চোখ। এই গানটি শোনাবেন, আর এই গানটা তাদেরকে নিয়ে শুনবো, বাদল খটিয়াল, দেবজিৎ দাস, আনন্দ ধারা, বুল্টি দিদি ভাই, আশুতোষ দেবনাথ, বিশ্বনাথ পাল, কণিকা দিদি ভাই এবং অনুপ কুমার ভট্টাচার্য, এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধুদের নিয়ে শুনবো।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সবার জন্য পাঠাচ্ছি আপনার পছন্দ করা গানটি।
0: গানটা হচ্ছে তোমার নীল দোপাটি চোখ।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠাচ্ছি আমি।
0: ঠিক আছে, নমস্কার দাদা, ভালো থাকবেন।
1: হ্যাঁ, নমস্কার, আপনি ভালো থাকুন।

0: নমস্কার। হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: বলুন, কে বলছেন?
1: আমি পিন্টু সিনহা ফুলতলা থেকে।
0: আচ্ছা বলুন পিন্টু বাবু।
1: বালনি স্যার,
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আপনার ভালো আছে?
0: আচ্ছা, কি শুনবেন আজকে বলুন।
1: আজকে মহম্মদ রফির গান শুনবো।
0: কোন গানটা শোনাবো?
1: আচ্ছা, ছিল ভালো কথা ছিল।
0: এটা তো মোহাম্মদ রফির গান নয় ভাই, এটা হচ্ছে কিশোর কুমারের কণ্ঠে গাওয়া গান।
1: কিশোর কুমার গিয়ে দিন।
0: আচ্ছা, শোনাচ্ছি আপনাকে। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই।
1: আচ্ছা স্যার, রাখি স্যার।
0: ঠিক আছে, ভালো থাকবেন।
1: হ্যাঁ।

0: हेलो
1: ये बिना जी बोलिए।
2: हेलो नमस्कार।
0: नमस्कार, क्या बोल सें?
2: হ্যাঁ দাদা, আমি ধর্মনগর থেকে অভিনাশ বলি।
0: আচ্ছা বলুন।
2: আর আজকে আমাকে শুনিয়ে দেবেন গানটা। আমি গানের কথা প্রথমে বলে ফেলি, তো আজকে একটা দেশাত্মবোধক গান শুনে দেবেন, চললে চল সবে ভারত সন্তান,
0: আচ্ছা
2: সেই গানটা। কারণ আজকে দেখুন আমাদের স্বাধীনতা সংগ্রামী উধম সিং এর আজকে প্রাণ দিবস, তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এই গানটা শুনতে চাই। কারণ জালিয়ানাবাগের হত্যাকাণ্ড যখন হয়েছিল, তখন তিনি একটা শপথ নিয়েছিলেন যে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের মূল যে যিনি ছিলেন, যার নেতৃত্বে সেই গুলিটা চালানো হয়েছিল, মাইকেল ওডায়ার, ওনাকে মানে মারার একটা উনি শপথ নিয়েছিলেন। তো তিনি 1940 সালে সেই শপথটি উনি 31 মার্চ পূর্ণ করতে পেরেছিলেন। সেই অপরাধে কিন্তু ওনাকে আজকের দিনে ফাঁসি দেওয়া হয়।
0: আচ্ছা
2: তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এই গানটা শুনতে চাই।
0: আচ্ছা, আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করি, আপনাকে ফোনটা কে ধরিয়ে দিলেন?
2: হ্যাঁ হ্যাঁ,
0: বলছি আপনাকে ফোনটা যিনি প্রথম কথা বললেন ফোন ধরিয়ে, কে ছিলেন তিনি?
2: তিনি আমার চেষ্টা ছিল
0: না, আমার প্রথমে ভেবেছিলাম বোধ হয় হিন্দি ভাষী কোনো শ্রোতা হবেন নতুন কোনো, তারপর দেখলাম আপনি কথা বলছেন তার
2: না
0: জন্য।
2: না না, কারণ দেখুন আমার আমাদের মাতৃভাষাটা হিন্দি, সেই জন্য আর কি।
0: আচ্ছা, মাতৃভাষা হিন্দি আপনার?
2: হ্যাঁ হ্যাঁ
0: ও আচ্ছা, এটা আমি জানতাম না, আজকে প্রথম জানলাম।
2: হ্যাঁ হ্যাঁ
0: বাহ, ভালো লাগলো জেনে। আপনি মাতৃভাষা হিন্দি, তারপরেও বাংলা এত সুন্দর করে বলেন, বাহ।
2: হ্যাঁ
0: ঠিক আছে ঠিক আছে, ভালো লাগলো
2: ঠিক
0: জেনে।
2: আছে দাদা,
0: ঠিক আছে,
2: হ্যাঁ
0: পাঠাচ্ছি আপনার জন্য।
2: ঠিক আছে, নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার।

0: নমস্কার স্যার, আমি রাবেন তো জামা বলছি। একটা গান শুনে যাবে, সেই দিন সেই দিন সেই দিন তোমার ছিলাম ভোরবেলা,
1: বুঝিনি, আবার বলুন আপনি, ধীরে ধীরে বলুন।
0: সেই দিন তোমার দেখেছিলাম ভোরবেলা কানেলা,
1: সেই দিন তোমায়
0: দেখেছিলাম
1: দুপুর বেলায়।
0: হ্যাঁ
1: আপনি লাইনে থাকুন, আমি দেখছি
0: দাঁড়িয়ে
1: গানটা পাওয়া
0: নিয়েছেন,
1: যায়।
0: দাঁড়িয়ে নিয়েছেন সকাল সুদা ডেনে নিও আপনি স্যার
1: আচ্ছা,
0: গাড়ি।
1: একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এত তাড়াহুড়ো না, একটু দাঁড়ান, গানটা খুঁজতে দিন। যদি না পাই আরেকটা রিকোয়েস্ট করতে হবে, তো সেই সময়টা আমাকে দিন আপনি। সেই দিন, সেই দিন তোমায় দেখেছিলাম নাকি দুপুর বেলায়, এরকম নাকি গানটা? মনে হয় না এই গানটা পাওয়া যাবে। এই গানটা আমি সেদিন তোমায় দেখেছিলাম, এরকম শিরোনামে পেয়েছি। এটা কার কণ্ঠে গানটা? গানটা কার কণ্ঠে, কে গেয়েছেন এটা?
0: নজরুল গীতির মনে হয় এটা,
1: না না, নজরুলগীতি সেটা বলছি না আমি। আমি একটা পেয়েছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এটা আপনার জন্য পাঠাচ্ছি। আচ্ছা আপনার না, আচ্ছা শুনুন, আমার কথা শুনুন আপনি। আপনার যে নামটা আপনি বলেন, আপনি রাজেন্দ্র চাকমা না রামেন্দু, কোনটা?
0: রাবিন্তু চাকমা শিখা।
1: রাবেন্দু। আচ্ছা ঠিক আছে, আপনার জন্যে
0: নমস্কার স্যার,
1: পাঠাচ্ছি, ঠিক আছে।
0: নমস্কার।
1: হুম হুম

শ্রোতা বন্ধুরা, সুরের ভেলায় আজকে সময় একেবারে ফুরিয়ে গেছে, আর কথা বলে গান শোনা কোনোটাই হচ্ছে না। আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে কথায় গানে আমরা ফিরে আসব। আগামীকাল থেকে শুরু হচ্ছে স্বাধীনতার মাস আগস্ট। আপনাদেরকে শুভেচ্ছা এই মহান মাসের, এবং আজকে যারা যাদের প্রয়াণ বা জন্মদিন ছিল, যে স্বাধীনতা সংগ্রামী শিল্পী যারাই আছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আজকে সুরের ভেলার উপস্থাপনায় ছিলাম আমি প্রসেনজিৎ দেব, এবং আমাকে কারিগরি বিভাগ থেকে প্রকৌশল সহযোগিতা করেছেন সীমা চৌধুরী। ভালো থাকুন, সুস্থ থাকুন।

আকাশবাণী কুইলা শহর। শ্রোতা বন্ধুরা, 103.2 মেগাহার্জে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এবং একই সঙ্গে শুনছেন নিউজ অন এআইআর এপ অনলাইন থেকে। জানাচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি শুনবেন 12:30, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 চিত্রমালা হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 1:30 বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে, 1:40 রয়েছে আধুনিক গান, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা ছবির গান, 2:30 মনসা মঙ্গল গতকাল প্রচারিত পর্বটি আজ পুনঃপ্রচারিত হবে, 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এরপর প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, 6:30 মনসা মঙ্গল। মনসা মঙ্গলে আজকে শুনবেন ধন বদল পর্বটি। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সাহিত্য আড্ডা 8:05, 8:30 শুনবেন গোলমহর, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 হিন্দি এবং বাংলা মিশ্র গানের অনুষ্ঠান, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, কীর্তন শুনবেন 10:10, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ ইংরেজিতে দিল্লি কেন্দ্র থেকে, এবং 10:30 আমাদের পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে, 10:35 এই অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

এতক্ষণ দ্বিজেন্দ্রগীতি শুনলেন প্রথমে অর্চনা ভৌমিক এবং পরে স্বপন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মনোময় ভট্টাচার্য।

এতক্ষণ নজরুলগীতি শুনছিলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এখন হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শুনছেন ইয়ে দিল আশিকানা ছবির গান চিত্রমেলা অনুষ্ঠানে। এই গানখানি শুনছিলেন কুমার শানু এবং অনুরাধা পাড়োয়ালের দ্বৈত কণ্ঠে। এবারে শিল্পী কুমার শানু।

চিত্রমেলা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন ইয়ে দিল আশিকানা ছবি থেকে নেয়া গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে

0: আকাশবাণী, খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ভারোত্তোলক লাভপ্রীত সিং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পেয়েছেন। ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক পেলেন সীমা কালিরামনা। প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভার প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা পর্যন্ত এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সাংসদদের আবেদন জানান।
1: आपको जनता ने चुनकर भेजा है संसद में चर्चा संवाद के लिए। आप सदन की पवित्रता को समाप्त कर रहे हैं, उसकी गरिमा को समाप्त कर रहे हैं। मैं आपसे पुनः आग्रह करता हूं कि आप अपनी अपनी सीट पर विराजें।
0: দুপুর 12টার পর সভার কাজ শুরু হলে প্রিসাইডিং অফিসার দিলীপ শইকিয়া জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে এই বিল পেশ করেন। তুমুল হৈহট্টগোলের মধ্যে কোনো রকম আলোচনা ছাড়াই বিলটি পাশ হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আলোচনায় বিরোধীদের অংশগ্রহণ না করার জন্য সমালোচনা করেন।

0: বাঁচাও, শ্রেয় করে হাঙ্গামা না করে।
1: এদিকে রাজ্যসভার অধিবেশন আজ বেলা 11টায় শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন বিষয় সংক্রান্ত রিপোর্ট সভায় পেশ করেন। গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতি রাজমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টও পেশ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক বিবৃতি দিয়ে জানান, তাঁর মন্ত্রকে ভুয়ো খবর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পর্যালোচনা সমন্বিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির 22তম রিপোর্টে বিভিন্ন সুপারিশ কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এরপর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়াজ শুরু করলে বিভিন্ন সাংসদ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের দাবি জানান। বিরোধী সাংসদদের স্লোগান এবং হৈহট্টগোলে সভার কাজ ব্যাহত হওয়ায় চেয়ারম্যান সোমবার পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন।
2: The House stands adjourned to meet at 11 a.m. on Monday, 3rd August 2026.
1: স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় যে বিক্ষোভ মোকাবিলায় সামনের সারিতে থাকা আধিকারিকদের ঘিরে ফেলে পাথর ছোঁড়া হয় এবং আন্দোলনকারীদের মধ্যে অনেকেই তাঁদের শারীরিক হেনস্থা করেন। আহত পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে এই ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জন আন্দোলন চলাকালীন পুলিশদের আরও বেশি নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। সয়াবিন উৎপাদনের ক্ষেত্রে নিখুঁত বা সুনির্দিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত একটি গবেষণা প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের একজন কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে $5,28,137 অর্থ সাহায্য পেয়েছেন। এই প্রকল্পটি 2026 সালের অক্টোবর থেকে 2029 সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য হল সয়াবিন উৎপাদন ও চাষাবাদের উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত একটি ব্যবস্থা গড়ে তোলা। গবেষকরা ফসল, মাটি ও আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্মার্ট সেন্সর, তারবিহীন নেটওয়ার্ক, ড্রোন থেকে প্রাপ্ত তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ উধম সিংয়ের আত্মবলিদান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন, শহীদ উধাও সিংয়ের অসাধারণ সাহসিকতা, আত্মত্যাগ দেশবাসী সারা জীবন মনে রাখবে এবং দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় তারই আত্মবলিদান পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রসিদ্ধ হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ মুন্সী প্রেমচাঁদকে গল্পের সম্রাট বলে অভিহিত করেন। আপনারা শুনছেন আকাশবাণী থেকে সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল STF। সূত্রের খবর, হামিদ মণ্ডল নামে ওই জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠী রাজধৃতকে আদালতে পেশ করা হবে। হামিদ মণ্ডলের মোবাইল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি করা হচ্ছিল বলে তথ্য মিলেছে। মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। কেরালার 11টি জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও 9টি জেলায় কমলা সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার জন্য 2টি উড়ানের যাত্রাপথ তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর কোচি থেকে মালেগামী এবং এয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে কোচিগামী বিমান দুটিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের মুহুর্মুহু আঘাতে শুক্রবার 4-এর দিকে চীন, তিব্বত ও নেপালের কিছু অংশ বিপর্যস্ত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী চীনে আঘাত আনা শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল 4.5। NCS জানিয়েছে আজ 4-এ চীনের 10 কিলোমিটার গভীরে 4.5

0: আজ মাত্র একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর আগে ভারতীয় সময় রাত 12:50 নাগাদ তিব্বতে 4.2 মাত্রার এবং রাত 1:18 3.4 মাত্রার শক্তিশালী কম্পন তিব্বতে অনুভূত হয়েছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে বিস্ফোরণের ফলে কমপক্ষে 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, 10 জন শ্রমিক এখন আটকে রয়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরামনা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জসবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল এবং সেলভা প্রভু থিরু মারানো ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে পুরুষদের ডেকাথলনে পদক জয়ের লড়াইয়ে এখনও টিকে আছেন তেজস্বী শঙ্করও। 5টি ইভেন্ট শেষে 4,339 পয়েন্ট নিয়ে তিনি প্রথম দিন দ্বিতীয় স্থান থেকে শেষ করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে 3টি স্বর্ণ, 10টি রৌপ্য এবং 4টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। ডুরান্ট কাপের 135তম আসর আজ শিলংয়ে শুরু হচ্ছে। এই শহরে টুর্নামেন্টের গ্রুপ ই-র অন্তর্গত মেঘালয়ের 3টি ফুটবল ক্লাব শিলং লাজং নং শেহ স্পোর্টস অ্যান্ড সোশ্যাল কালচারাল ক্লাব লাং সনিং ফুটবল ক্লাব ও মুম্বাই ফুটবল ক্লাবের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বিকেল 3টে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। খবর এখন এই পর্যন্তই, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠানমালা এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

বাংলা ছবির গান শুনছিলেন অনুষ্ঠানে, আজ শুনলেন তুফান, মানসী এবং রাজ নর্তকী ছবি থেকে নেয়া গান। আজকের শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন মনসা মঙ্গল।

0: মনসা মঙ্গল গান। আজকের পর্ব লখাই বিপুলার জন্ম। অংশগ্রহণে কৈলাসহর ফুলতলির ইরেশ মালাকার ও সহশিল্পীরা।
1: জয় জয় অশ্বনা সহিত মনসা দেবী সানন্দে।

0: মনসা মঙ্গল গান শুনলেন পর্ব লখাই বিপুলার জন্ম। অংশগ্রহণে ছিলেন কৈলাসহর ফুলতলির ইরেশ মালাকার, নিবারণ মালাকার, সত্যেন্দ্র মালাকার, বিনন্দ দেবনাথ, অজিত মালাকার, বিজয় মালাকার, রূপন মালাকার ও প্রিয়া মালাকার। এই পর্বে
1: এতক্ষণ শুনলেন মনসা মঙ্গল। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর।

ছয়টা শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, ৬টা বাজে ৩০ মিনিটে মনসা মঙ্গল, সন্ধ্যে ৭টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৭টা বাজে ৩৫ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ৭টা বাজে ৪৫ মিনিটে ও ৭টা বাজে ৫৫ মিনিটে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮টা বাজে ১০ মিনিটে শুনবেন সাহিত্য আড্ডা, ৮টা বাজে ৩০ মিনিটে শুনবেন বাংলা আধুনিক গান, ৯টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৯টা বাজে ১৫ মিনিটে শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, ৯টা বাজে ৩০ মিনিটে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, ১০টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১০টা বাজে ১০ মিনিটে শুনবেন কীর্তন, ১০টা বাজে ২০ মিনিটে ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১০টা বাজে ৩০ মিনিটে শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি, শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার আজ্ঞা দাদাবাবু, তো আপনার পরিচয় খান দিলাওকা।
1: নমস্কার, আমি শ্রী প্রতীক দে, একজন কৃষিবিদ।
0: আচ্ছা, তো আজ আসলে কিতা লইয়া আলোচনা করতা?
1: আজকে আসরে আসর শুরু শুরু করতে আমি আমার সকল শ্রোতা কৃষক ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা শীতকালীন সবজি চাষের উপর কথা বলবো।
0: আচ্ছা, শীতকাল তো আই পরের, আমার যে খুশি লাগের শীতকাল আইয়র। তো শীতকালে বিভিন্ন শাকসবজি তো আছে, কফি তো নিয়ে আরম্ভ করিয়া বিভিন্ন শাক পাতা লতা, তো সকলটা লইয়াও আলোচনা করবা না গীতা দাদু? আচ্ছা আচ্ছা,
1: তো শীতকাল
0: আলোচনা করু।
1: শীতকাল সবজি চাষের জন্য সবচেয়ে আমরা জানি যে উপযুক্ত সময়। বিভিন্ন শাকসবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, গাজর, বিট, সবকিছু আমরা এই টাইমে উৎপাদন করতে পারি। এর ফলে আমার একই জমিতে বিভিন্ন ধরনের ফসল লাগিয়ে আমরা অতিরিক্ত উৎপাদন করতে পারি ও আয় আমরা বৃদ্ধি করতে পারি একজন কৃষকের।
0: আচ্ছা,
1: তো তাছাড়া সবজি সবজির মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, পুষ্টি পুষ্টি পুষ্টিকর খাবার সবজি, তো যেমন করে আমরা এটা বাজারজাত করে বেশি আয়ও তৈরি করতে পারবো, সেই সাথে আমার পরিবারেরও সুখাদ্য পুষ্টিগত খাবার পেয়ে আমার বাড়ির সবাই স্বাস্থ্যবান হতে পারবে। এবার শীতকালীন সবজি উৎপাদনে আমরা বিভিন্ন সমস্যা, কৃষক ভাইরা যে যে সমস্যার সম্মুখীন হতে হয় বা কী করে সেই উৎপাদনকে আমরা আরও বেশি বৃদ্ধি করতে পারি, এই সমস্যাগুলোকে যত আমরা
0: নিরসন করতে পারবো
1: এড়িয়ে চলতে পারবো ততই আমাদের লাভবান হতে পারবো। তো এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা কৃষক ভাইয়েরা বলেন সাধারণত যে আমরা ভালো বীজ পাইছি না, এর লেগে আমরা উৎপাদনটা কম হয়েছে। তো এর লেগা আমাদেরকে সবচেয়ে প্রথম ভালো বীজ বিশ্বস্ত যে বিক্রেতা, বিশ্বস্ত বিক্রেতা বা কৃষি দপ্তর যে আছে ওদের সাথে পরামর্শ করে ভালো বীজ, ভালো বীজ বলতে আমরা সেটাকে সার্টিফাইড বীজ বলি, সার্টিফাইড বীজ সবসময় আমরা নিতে হবে আমাদের সবজি বা যে কোনো, আমরা সার্টিফাইড বীজটা সবসময় আমাদের নিতে হবে।
0: আচ্ছা, ও যে দাদু বীজ যে আমি বালা কিনতাম ও যে সার্টিফাইড একটা কথা হইলা, তো কৃষক ভাইরা তো অত পড়াশোনাও না জানইন না, বা কিছু কিছু কৃষক ভাইয়া জানইন। তো আমি আমার বাংলা মতে হইম যে বীজের গিয়া দেখো বেশি দাম ও বীজও কিনি আনা দরকার। আমার মনে হয় বেশি দাম যেই বীজ হইব ও বীজও বালা হইব, আর যত একটু কম কম দাম হইব আমার মনে হয় বীজ অত বালা হইত না।
1: হ্যাঁ, ঠিক কথা বলেছেন আপনি।
0: আচ্ছা,
1: সাধারণত এমনই দেখা যায় যে যেখানে কম দামে আমরা বেশি বীজ নিয়ে আনার চেষ্টা করি, পরে এটা আনার পরে দেখি যে রোগাক্রান্ত বীজ বা পুরনো লটের বীজ, যেটা সে তো এত ভালো করে ওরা অঙ্কুর উদ্গম হতে পারছে না বা ওদের গ্রোথটাও অনেক কম। তো পরামর্শ করে বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে ভালো দামে সার্টিফাইড ও রোগমুক্ত এবং যে বীজের ভালো অঙ্কুর উদ্গম ক্ষমতা আছে এমন বীজই আমরা
0: আনা লাগবে,
1: আনতে হবে।
0: আচ্ছা,
1: এবার বীজ আনার পর আমার দ্বিতীয় কাজ হলো একটা ভালো নার্সারি, সবজি সবজি উৎপাদনের ক্ষেত্রে একটা ভালো নার্সারি আমার একটা তৈরি করতে হবে। মেইন জমিতে আমার যে বড় জমি আছে, বড় জমিতে আমি আমার বীজতলার থেকে আমি চারা গাছ নিয়ে রোপণ করব, তাহলেই আমার
0: ফসল
1: ভালো হবে বা গাছটাও ভালোভাবে স্থাপন হতে পারবে। তো ভালো বীজতলা তৈরি বা নার্সারি তৈরি করার জন্য আমার একটু উঁচু জমিতে নার্সারি তৈরি করতে হবে। শুকনা গোবরের সাথে মাটিকে বা ভার্মিকম্পোস্টের সাথে মাটিকে একদম একদম মিহি করে মিশিয়ে একদম গুঁড়ো গুঁড়ো মাটি আমার তৈরি করে রাখতে হবে, যাতে বীজটা সকল খাদ্য পায়, খাদ্য পেয়েও ভালোভাবে ও ওর অঙ্কুরোদ্গম ভালো ভালো ভালোভাবে হতে পারে।
0: আচ্ছা, ও বীজ কি তা আবার শোধন হরণ লাগবো?
1: হ্যাঁ, বীজ শোধন একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। বীজ শোধন আমাদের জেনারেলি আমরা ফাঙ্গিসাইড বা ফাঙ্গাস নাশক, মেঙ্কোজেব, মেটালাক্সিল এইসব দিয়ে আমরা সাধারণত বীজ শোধন করে থাকি।
0: আচ্ছা,
1: তাছাড়া যদি আমরা জৈবিক, আজকের দিনে জৈবিক উৎপাদনের উপর অনেক সরকার জোর দিচ্ছে। তো জৈবিক ভাবে যদি আমরা করতে চাই তাহলে ট্রাইকোডার্মা বাজারে এটাও পাওয়া যায়, ট্রাইকোডার্মার পাউডার। তো ট্রাইকোডার্মা পাউডারের সাথে আমরা বীজকে

0: বিছিয়ে রেখে তারপর সেই বীজটা আমরা লাগাবো।
1: আচ্ছা,
0: বীজতলাতে। তো বীজতলাতে যেমন আমার অতিরিক্ত জল দিলে হবে না, জল যাতে না জমে, নাহলে আবার আমার ক্ষতি হবে। তারপর বীজটা যখন ভালো করে স্থাপন হয়ে যাবে, 25 থেকে 30 দিনের মাথাতে আমরা সেই চারা গাছটাকে নিয়ে আমার মেইন মাঠে, বড় মাঠে আমরা লাগাবো।
1: আচ্ছা, ও যে বীজতলার উফরে দিয়া গিতা একটু ছাউনিও নি দিয়া দাও লাগবে,
0: ছাউনি দিতে হবে, যাতে অতিরিক্ত রোদ বা বৃষ্টি কোনোটাই যাতে আমার ছোট্ট শিশু গাছকে যাতে কোনোভাবে ক্ষতি করতে না পারে। তাই আমরা এই মূল উদ্দেশ্য হলো যে আমার চারা গাছ যাতে হঠাৎ করে বাজে ওয়েদারের সম্মুখীন যাতে না হয়, একটা আরামদায়ক একটা ওয়েদার ওকে আমরা সবসময় যাতে দিতে পারি, যাতে ও ভালো করে স্থাপন হতে পারে। তাই ছাউনিও দেওয়া হবে, যাতে বৃষ্টিও না পড়ে, অতিরিক্ত রোদও না পড়ে, যাতে ওর ভালো গ্রোথ শুরুতে হতে পারে, তবেই সে ভালো উৎপাদন দেবে। তারপর আমাদের মেইন ফিল্ডের মধ্যে আমরা সার, কৃষক ভাই বন্ধুরা যে সার দেন, তো এরকম না যে যতটুকু ইউরিয়া আছে সব ইউরিয়া একসাথে দিয়ে দেব, এক বস্তা ইউরিয়া দিয়ে দিলাম, এরকম করলে হবে না। এরকম না, যত বেশি সার দেবো ততই বেশি গ্রোথ হবে। সঠিক পরিমাণে সার দিলে তবেই আমার খরচাও কম হবে, মাটিও ভালো থাকবে, ফসলও ভালো হবে। ঠিক বলেছেন। তো ইউরিয়াকে আমরা 2 বা 3 ভাগে আমরা মাঠে দেব।
1: আচ্ছা,
0: শুরুতেই অর্ধেক ইউরিয়া, প্রতি কানিতে আমরা 10 কেজির মতো ইউরিয়া দিই।
1: আচ্ছা,
0: তো প্রথমে 5 কেজি আমরা শুরুতেই মাটিতে, যে সময় মাটি চাষ করব তখন আমরা চাষের সাথে ইউরিয়া, অর্ধেক ইউরিয়া দেব।
1: আচ্ছা,
0: আর ফসফরাস আর পটাশিয়াম, MOP আর SSP এটা আমরা আস্তটাই একসাথে দিয়ে দেব।
1: আচ্ছা, ও যে ও সারগুণ কত কেজি করিয়া দেওয়া দরকার? কারণ দিলে আপনার মাটি জ্বলিয়া পুড়িয়া শেষ হয়ে যার গিয়া। আর গোবর দিছেন নি জিগাইলে? গোবর তো নাই, না 2 টুকরে দিছিলাম।
0: না, গোবর বেশি করে দিতে হবে,
1: ওটাও
0: গোবরটা বেশি করে দিতে হবে। প্রতি হেক্টারে আমাদের 1 থেকে 5 টন আমাদের দিতেই হবে।
1: কানি প্রতি কতটুকু দিতে?
0: কানি প্রতি এটা 500 কেজির মতো এটা হবে, প্রতি কানিতে 500 কেজির মতো আমাদের দিতেই হবে।
1: আর আমি একবার কইলাম কিতা দাদাবু, ধরুন আমি ফুলকপিও লাগাইলাম, ও যে 500 কেজি গোবর দিলাম, 500 কেজি গোবরে তো আর ফুলকপি আর টানিয়া সকলটি তুলি লাগছে না?
0: না,
1: রইছে তো। আপনি সারও যে দিলা ওটা হলতা তো আর টানিয়া তুলি লাই না, থাকের তো। এর ফরের চাষের সময় আপনি 950 কেজি দিলা গোবর, আমার নাই কিনিয়া নিয়া দিলা, ওটা তো হয়। কিন্তু তারা কিটা করবা, ও সার রেডিমেড পাইছে?
0: হ্যাঁ,
1: পাইয়া দিলাইরা। এতে কৃষক ভাইরার আমি দোষ কইরাম না, কিন্তু জানইন তারাও জানরা না, রেডিও শুনইন জানইন, এবং আমরা দাদাবাবুরা কিতা আলোচনা কররা ওটা আপনার মনোযোগ দিয়া শুনইন, শুনিয়া খেত সাজ করইন, দেখবা আপনারা মানে লাভর মুখ দেখবা। আচ্ছা, কইন দাদাবু।
0: তো আমাদের সার, ইউরিয়া সার 2-3 ভাগে আমাদের দিতে হবে। তারপর জলের কথা বলিনি, জল আমাদের শীতকালে বৃষ্টিপাত কম হয়, তো বৃষ্টিপাত কম হওয়ার ফলে আমাদের সেচ 2 থেকে 3 বার আমাদের খেতে দিতে হবে। তো জল যদি কমও দিতে হয় তাহলে আমার কৃষক বন্ধুরা মালচিং দিতে পারেন। মালচিং কি? আমরা সাধারণত আগে মালচিং খড় দিয়ে বা বিভিন্ন গাছের কলা গাছের পাতা দিয়ে আমরা জমিটাকে ঢেকে দিই, যাতে জলটা বাষ্প হয়ে উড়ে না যেতে পারে। তাহলে যদি জলটা বাষ্প হয়ে উড়ে না চলে যায় তাহলে জলটা আমরা মাটিতেই থাকবে। তো আজকের দিনে আরো নতুন নতুন ধরনের মালচিং বাজারে এসছে, যেমন প্লাস্টিক মালচিং। প্লাস্টিক মালচিং দিলে আমরা প্লাস্টিক দিয়ে জমিটাকে ঢেকে দেব এবং এর মধ্যে ফটো করে রাখবো, একটা ফটো থাকবে যে ফটো দিয়ে আমার গাছটা বেরিয়ে আসবে, কিন্তু বাকি জায়গাটা, বাকি জমিটা আমার প্লাস্টিক দিয়ে ঢাকা থাকবে। এর ফলে আমার জল কম দিতে হচ্ছে। 2 নম্বর, আগাছা দমন হয়ে যাবে। মাটি যদি প্লাস্টিক দিয়ে ঢাকাই থাকে তাহলে আগাছা সেখানে উঠতে পারবে না। তো আমার আগাছা দমন হলো, জলও কম লাগবে, কম জলে অধিক ফলন। তো প্লাস্টিক মালচিং এখানে অনেকেই একটা

0: উপকারী জিনিস হিসেবে হয়ে আসছে।
1: তো এই শুনলাম দাদাবাবু, আপনার সুন্দর আলোচনা শুনলাম, কৃষক ভাইরা ও কথা নিশ্চয়ই শুনরা এবং তারা ক্ষেতের মাঝে ওসব প্রয়োগ করবা এবং বালা লাভ পাইবা। তা আইজ আসরতনে উঠি যাইরাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক আর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা হ্যায়। দেশ কে 80% সে জিয়াদা কিষান এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে इन्हीं छोटे किसानों को ध्यान में रखते हुए कृषि सुधार किए जा रहे हैं, निर्णय लिए जा रहे हैं।
2: प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी 2019 को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा की गई थी। पीएम किसान योजना का पूरा खर्च भारत सरकार वहन करती है। इसके तहत लाभार्थी किसानों को हर साल 6000 रुपए की सम्मान राशि, 2000 रुपए की 3 समान किस्तों में सीधे उनके बैंक खातों में हस्तांतरित की जाती है। अब तक 11 करोड़ से भी अधिक लाभार्थी किसानों के बैंक खातों में 1,58,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे ट्रांसफर की जा चुकी है। किस्तों की जानकारी किसानों को SMS के माध्यम से दी जाती है। इस मदद से बुआई के पहले अब किसानों को बीज, खाद, कीटनाशक और कृषि संबंधी अन्य जरूरतों के लिए साहूकारों के आगे हाथ नहीं फैलाना पड़ता।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই। A mansion, a cottage, big or small, let's count them all.

0: program.
1: In the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
2: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
3: সেদিন ঘোষবাবু লং ড্রাইভে বেরিয়েছিলেন, তখনই তার কানের কাছে গুনগুন শুরু করলো একটি মাছি। ঘোষবাবু তাকে মারলেন না, কিন্তু ভাগ্য তাকে জোরে একটা ধাক্কা মারল। গাড়ির বনেটে একটা বড় ডেন্ট পড়েছিল, কিন্তু ঘোষবাবুর চেহারায় রাগের লেশ মাত্র ছিল না। বরং উনি হেসে বললেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার গাড়ির মেরামতের খরচা ইন্স্যুরেন্স কভার করবে।
2: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মনসা মঙ্গল।
1: মনসা মঙ্গল গানের এবারের পর্ব ধন বদল। অংশগ্রহণে কৈলাসহর বড়ই তলির অনুকূল দাস ও সহশিল্পীরা।

ক্ষেত্রে ক বলিল চান্দে পাইয়া সময় দেশেতে যাইতে চান্দে করো জুড়ে কয় চান্দেরে বিদায় করে হরষিত মন আর আনন্দে কুলাকুলি করে দুইজন অগচদ্দকার।

সকল দেবতা পূজে রাজা চন্দ্রধর, মনুষার নাম না লইলা সদাগর। চন্দ্রধরে বলে মাগো কার্তিকে রায়, তোমার আজ্ঞা।

আপনে ধরিলেন কালার মহামায়া গৌরী, সদ্য ডিঙ্গা বাইয়া চলে চম্পক নগরী, বিশ্রাম্বরনাথে গায়ব বাণীর চরণ, বব সিন্ধু তরিবারে বলো না।

পাহতী এটা হইতে পদ্মাবতী করিলা আগমন, শিবের চরণে ধরি কর এক ক্রন্দন, বিশ্রাম বরণাতে গায় মনুষার বর বিষাদিত হইয়া খান দে বিচার।

0: মনসামঙ্গল গানের ধন বদল পর্বটি শুনলেন। অংশগ্রহণে ছিলেন কৈলাসহর বড়ইতলির অনুকূল দাস, গণেশ বিশ্বাস, গীতেশ চন্দ, তপন শীল, অমিত দাস, অজয় দাস।
1: শুনলেন মনসামঙ্গল, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা যতনে ফাঁসিং খাপাংনে হামজময়া ফরি তাবক চ্যাংজাগ চিনি তিরিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা হাইন হায় হাতি কিটিংয়ে ভাইকিয়া যিনি খোনালায়ন ডাক্তারনি পান্দা

0: hok tai bo khok sang na lam so go chini chini ni sha kham kra ni panda wo sung tini khna lai nei diabetes be man rak sha wo chini ni o panda wo seri shukru be chana ni bagai chini ro chini doctor boram ganang babutus de parmano lam so go chini o panda wo khlum ka
1: ham bai
0: aw chung to sai manani mo chung go diabetes ni kaisa bumu belai kheno tabuk ni o hayong haste wo কুপুলং অংগাইটংখা যত নিখুগুণ আছে ডায়েবেটিস ডায়েবেটিস নিখনাও ফিয়াবা অ ডায়েবেটিস তামনো হিঞ্জাক
1: মেলাইকে হামবাই অজরারি মানে বাগাই ডায়েবেটিস অংখা এমন একটা দীর্ঘমেয়াদী বেমার যেখানে চিনি থুয় গ্লুকোজ নি পরিমাণ যদি স্বাভাবিক নিশ্লাই গিলা আঙ্গি কনস্ট্যান্টলি টঙ্কা আঙ্কাই আপনার ডায়েবেটিস হিনু যেমন আপনার তাবুক আং শুক্রবই সানা থাকে অব হাইকে সানাকলায় সং যে সাপান চামু চাকে আবো চিন বহক নি হইতে থয় গ্লুকোজ হিসাবে এবজর্ব পুঙ্গু আ গ্লুকোজ নসাগব এনার্জি হিসাবে সামনা থাকে হেঙ্কে চিন শরীর যে পেনক্রিয়াস আ পেনক্রিয়াস নি হইতে কাইসা হরমোন আ হরমোন বুমকে ইনসুলিন আ ইনসুলিন বাই বাক্সা হাবনা নাগু যদি আ ইনসুলিন কোনো কারণে পেনক্রিয়াস নি হইতে অংখরমাই আপানা অথবা পেনক্রিয়াস নি হইতে অংখরকা কিন্তু সামু ক্লাইমাইয়া
0: আবো ও যে পেনক্রিয়াস হাইকে বা ইনসুলিন আপনি কিসা চিনি কপরক বাই সাই সাই সাইখানে
1: পেনক্রিয়াস অংখা কাইসা অর্গান চিনি স্টমাক নি জাস্ট তলাও নতঙ্গ পেনক্রিয়াস দুই ভাগে মানে বিভক্ত চিনি মেডিকেল টার্ম যেমন একজুক্রেইন পেনক্রিয়াস নিতঙ্গ এন্ডোক্রাইন পেনক্রিয়াস নিতঙ্গ একজুক্রেইন নি হইতে কাই বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম যেটা হজম খাইনা নিবাগৈ সঙ্গ যে উৎসেচক নাঙ্গ আবরক অংখরু ওখাই এন্ডোক্রাইন নি হইতে কাই ইনসুলিন অংখরু আ ইনসুলিন সঙ্গ যে চামু চামান থয় যে গ্লুকোজ হিসাবে গ্লুকোজ হিসাবে যেটা মানো আ গ্লুকোজ নিনি বসাক নি সেল হাবায় আ ইনসুলিন দরকার
0: নাগেতা সারানি মজুঙ্গ বুই যতন যে ডায়াবেটিস গান রক বা মধুমেহ নি হিনজাগ আয়ুর্বেদিক টার্ম বাইকে হিংকে আবো ইনসুলিন রু রু নি সওতা কিসা সঙ্গনা মজুমা নিখে ও ইনসুলিন ব জাগা রাজাক ব জাগা না হাজাক
1: ইনসুলিন রিমানিখাই আবো মানে যে কোনো স্কিন স্কিন নব যদি আবো সানা থাকা হাই তাবো ডায়াবেটিস ওখাইন যে একই রকম ওয়ান সুকলাই ফিয়াবা ডায়াবেটিস নিব অনেক টাইপ দো যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস দো টাইপ টু ডায়াবেটিস দো গেস্টেশনাল ডায়াবেটিস নি দো যেটা টাইপ ওয়ান ডায়াবেটিস আবো আ টাইপ নি বেমার কইকা ইনসুলিন বিনি মানে ইনসুলিন চি অংখরিমায়া অর্থাৎ পেনক্রিয়াস যে যে পেনক্রিয়াস নয় হইতে ইনসুলিন অঙ্কর আ পেনক্রিয়াস সে বিনি নষ্ট যাক গাইব আ ইনসুলিন চ অঙ্করিমায় আঙ্কাই সারা জীবন ব বাঞ্চি তংনানি বাকি বন বাইরে হইতে ইনসুলিন মারি নাই ইনসুলিন চ সাধারণত ইনসুলিন ইনজেকশন হই মানথগ আবো স্কিন নি জাস্ট মানে তলাব আবো রিজাক্তা
0: হিংকে বেলাখিন ও বেমার তো গরে গরে তাই বুঝে খুগবা সঙ্গ খাও তাই বাড়ি উইবে দো যে ও হায়ং হাসতে গান যতনি খুগনো যতনি নগো নগনো ডায়াবেটিস ডায়াবেটিস নিজেন খাও হিংকে ও ডায়াবেটিস যাবতো খানাকা টাইপ ওয়ান টাইপ টু আবো বংশগত দা না বিনি সাক সাক দা আবার বাহাইকে ও ডায়াবেটিস কিসা সাইমানের মতো
1: বেলাইকে হামবাই সঙ্গে ডায়াবেটিস যে আং সেকাঙ্গ টাইপ সামানি আর টাইপ অনুসারে আবো মানে ফেরলায় আবো টাইপ ওয়ান খাইংখা জন্মগত ফানুং মানো হ্যাঁ অথবা জেনেটিক্স নিয়ে হয়তো পানুং মানো এবং টাইপ টু হুঙ্কা হাঙ্কাই চিনি বিশেষ করে আনহেলদি লাইফ স্টাইল হ্যাঁ রাইডা চাইতেই চামু নুমু সামানি ওভার ওয়েট অথবা নিনি ফ্যামিলি হিস্ট্রি গান অথবা স্ট্রেসফুল লাইফ হ্যাঁ আমরং নি হইতে নুগু এবং বেশিরভাগ যে ডায়াবেটিস ডায়াবেটিস হই নুগলাই মানে 90-95% ক্ষেত্রে না টাইপ টু ডায়াবেটিস নুগ

0: ta.
1: De ta uni lifestyle ni bising te awat samu na muni bising te ni om haki nuk jau ta na. Aw hunke abo no jeng o je jeng ta buni o jora wo ta buni je o lifestyle lo. Asak je chini samu na mung no jeng sitra samu salayo. Tomu sitra tonglayo mahai. Ta buni o boyar ba asak na hamya. Jeng jo to samu se chini bagai asake jaya samu sa witongo. Piabasung abono katina tanga hanke jini tongtani belakinasung tongkrak tongayanango hanke jung bahake je o diabetes nasung kasuna tanga hanke jini asakzi buni riks tamhanai bini diabetes ungmani yagolo ba bini tam tamatung rikski nai nuguiman tam tam bini hamyangiman
0: oh abong kai jung mainly mana complication na hinman ka মানে যে ডায়াবেটিস যদি নং কারণ ডায়াবেটিস কেন সং কম বেশি যতন সাইমেল হল সাইলেন্ট ডিজিজ অথবা সাইলেন্ট কিলার হিনো মানে কে বনি শরীর যদি তাবক ডায়াবেটিস কাং পেন কোন সিমটম ফুনু গিয়া কোন লক্ষণ ফুনু গিয়া কাই যে পুরো লক্ষণ ফুনু গো আপুরো অনেক অ্যাডভান্স স্টেজ থাক আপনি বাকি আব বেলা খে কিরমা ছিংসা এবং যেন কমপ্লিকেশন কে মেইনলি চিনি মকল নরম মানো চিনি কিডনি যেটা ভাইটাল অর্গান চিনি কিডনি রগ কই মানো একচুয়ালি চিনি আব আয়ুর্বেদিক ক্লাসিক্স মতে যেটা 5000 বছর সেগাং সাইক্লাং মানে কাইসা ডায়াবেটিক পেশেন্ট নি সুতুই কাই বাহাইকে বুঝি মান বজে জাগা সুতুইও আ সুতুইও মুসরুম রক গফাই ফাইনাই
1: কুথুম নাই
0: কুথুম নাই
1: ও
0: কারণ আরো সুগার তঙ্গু আবব কাইসা থ্রেসুল চিনি রেনাল থ্রেসুল হই তঙ্গ রেনাল থ্রেসুল 180 অর্থাৎ 180 নি উপর থাকা হাঙ্কা নিনে সুতৈতই সুগার লাইনা শুরু নাই আর সুগার লাইকে নিনে বার্নিং
1: নিউট্রিশন
0: সুতৈপ্রো রিয়ক মানে রিফান রিয়ক নাই ইয়কসা নাই তা সুতৈপ্রো অথবা ইয়কসা এপা নং মানো অনেক দিন ধরে যারা মানে সুতি টকা হাঙ্কাই রিয়ক এপা নং মানো তবে বিনে সুতৈতই যদি সুগার অঙ্কর কাহাঙ্কাই মৈসুম রোগ কুফুং নাই হাঙ্কাই চেঙ্গা রন হইতে হ্যাঁ ফেনা ফেনা হাই বং মানো হাঙ্কাই আরো নি হইতে চেঙ্গ মানে একটা অনুমান খাইমানো যে সুগার হাঙ্কানা হাঙ্কাই আবুঙ্কা আগি যুগনি কাইসা মানে উঙ্কতা টেস্ট খাই মানে সুগার না
1: আফর কোনো আমাই মেশিন টেশন ডক্টর গোবর আবা বাইন আইডিয়া খাইও তা না যে সুদই জানি যে মিশ্রম কথম কা হাঙ্কা আবো না তাবক তো তাবু যে মডার্ন যুগ তো আমাই কোনো ওপেন এরিয়া বা আমাই জাগার তো কি সুদি লিয়া যত ন টয়লেটস আমাই কিংবা মা ইন্ডিয়ান টয়লেটস বা কুমুট আমাই রস সুদি বাইজ হাঙ্কা তাবু বড় রক বাহাই কে সঙ্গ আপনার রম মানাই হিঙ্গা তাও সার্ব নং সাই দঙ আপনার কারে তাইটা মোটাম সুদিমানা বাদে যেন তাইটা মোটামুখে যেন সাইমানাই যে গসা সাইমানকা তাই যিনি খাইজ খাইমা সাইমানকা তাই আপনার কারে তাইটা মত
0: মেইনলি যেন যে কোনো কাইসা পেশেন্ট ন কাইসা সার্জিক্যাল প্রসিজার খাইনা থাকা হাঙ্গাই যেন রুটিনলি চেক আপ খাইও ব্লাড সুগার খাইব কমন মা খাইও সিম্পল ফাস্টিং ব্লাড সুগার তারপরে চামানি দুই ঘন্টা পরে হ্যাঁ 75 গ্রাম সুগার চারি এটা দুই ঘন্টা পরে সুগার টেস্ট খাইমানো দেখাইছে টেস্ট দো এইচ বি এ ওয়ান সি হাই আবার প্রতি তিন মাস অন্তর অন্তর খাইমানো কারণ এইচ বি এ ওয়ান সি কে এমন একটা টেস্ট যেটা নিনি সকাং তিন মাস নিনি সুগার নি কন্ট্রোল বাহাইত
1: গাকটাকে সঙ্গে মজ মানে কি অ সুগার মানে চিনি বসাগ চিনি শরীর বসক পরিমাণ তঙানি না বা বসক তঙ্গাবা কাহাম তাই আবার নিশ্চয়ই বসক লাই থাকা কাবা হামিয়া
0: আবার টাইম টু টাইম কিছু কিছু চেঞ্জ ফাইও তবে তাবং নে লেটেস্ট WHO নি অনুসারে ব্লাড সুগার ফাস্টিং অর্থাৎ বহ খালিব অ খালিব হঙ্কাই সঙ্গ 70 to 100 আবনি মধ্যে তংখাই নর্মাল হিঞ্জাকো এবং মাইচামানি পরে হেঙ্কাই 140 নি কম মানে যতন সলাই কাহাম 120 রগ তংখা হেঙ্কাই মাইচামানি দুই ঘন্টা পরে রক আমার হেঙ্কাই নর্মাল রমজাকতা হেঙ্কাই এইচ বি এ ওয়ান সি যেটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন হিন আবখাই বিনি পার্সেন্টেজ 5.7% নি তলাব তং

0: অঙ্কই থানাই শরীরে হয়তো অঙ্কর থানায়
1: এবং চিনি
0: চিনি মেটাবলিক রেট ব মানে অঙ্কটা অ্যাক্টিভিটি শুরু নাই
1: সামুখাইনি অমাহাই চিনি তাবুন যে লাইফ স্টাইল চব কাইসা সুগার মানজাব হবান আহলে ফিয়াবা যতন কিরিলাই দো ফিয়া যিরু হানপানে ও যে সামুন তাবুনে যে বরগ্র কে বোখাইনি আসা কসরান গরিনি হনি মানো ফিয়া মানজা খাঙ্গলে বি আপনি পরে তাই তাম তাম অং সঙ্গাব তাবুক সঙ্গনালাইনাই ডায়াবেটিস মানজামনি ইয়াগুলো আবার তাই কুবুনি জাগরগ তাই কুবুনি বেমারগ দা বাহারি মান আবার কিসা সঙ্গনাম জমানি
0: অবশ্যই যদি ডায়াবেটিস অঙ্গই টঙ্কা হাঙ্কায় এবং আনকন্ট্রোল ডায়াবেটিস কোন বিঠি বসালিয়া কোন লাইফস্টাইল ব মেনটেন খেলিয়া আবহাইকে টঙ্কা হাঙ্কায় কমপ্লিকেশন নুগো যেমন আবো মাল্টিপল কমপ্লিকেশন মানো বক্রকনি হয়তো ইয়াকুং জরা বেবাগ নি ভাইটাল অর্গান রম্বই মানো আবো যেমন ব্রেন নি হয়তো যতন সাকানি হয়তো
1: ফাইকা হাঙ্কায়
0: ব্রেন ব্রেন ন এফেক্ট খাই মানো ঠিক আছে সিবিএ মানো স্ট্রোক
1: মানো
0: গাইতে মকল নষ্ট খাইছি মানে একদম ব্লাইন্ডনেস খাইছি মানো ঠিক আছে এরপরে নিনি নার্ভ নব এফেক্ট খাইছি মানো যে নার্ভ ন এফেক্ট খাইছি নি ইয়াক ইয়াকুং রক জিন জিন জিন জিন জিন অঙ্গ অবস একদম মানে কোন মানে রেসপন্স করে বর্ষা যা খাইং থানায় ঠিক আছে চিনি কিডনি ড্যামেজ খাই মানো ক্রনিক রেনাল ফেলিয়ার মানো হ্যাঁ চিনি ইয়াকুঙ্গ কষারক সাকায় ইয়াকুংটেই মানে কষা হামিয়াং তং মানো মানে মাল্টিপল মানে অংথাং মানো কমপ্লিকেশন অংথাং মানো চিনি লিভার ফ্যাটি লিভার অংথাং মানো অম্রক হাইটা
1: আও কে তাকে অকসানি হইতে ক্যান্সারক বডা অংইমান
0: অবশ্যই অংই মানো যদি আবো আনহিলিং আলসার দীর্ঘদিন ধরিয়া যদি আবো ট্রিটমেন্ট খাইছে তাবুকটো লেটেস্ট ডাটা মানে অংখরজাক যে মানে ডায়াবেটিস বাই ক্যান্সার একদম ইন্টার রিলেটেড কেবনি যদি ডায়াবেটিস অলরেডি তঙ্গ হঙ্গাই বিনি ক্যান্সার হঙ্গানি সম্ভাবনা তঙ্গ কারণ ক্যান্সার নি মেইন চামুং খা নিনে ও সুগার নিনি যদি সুগার কন্ট্রোল হঙ্গায় আর সুগার ন চা চাই না তেব ক্যান্সার না স্প্রেড হঙ্গি মানো
1: আবহাইটাকে আবন চো তিনি বেলাখেন চিনি তাবুনি যে জরানি কক চিনি মা সালাইমানি অমাহাই জ্বর ও যে তাবুকনি বরগ্র যে চা মং চাওই দো যে টং মং টঙই দো চিনি মংসা পঞ্চাশজন আবন বাসিলাইলিয়া বা খাল্লাইলিয়া চিনি ও যে চামরগ্ন খালানি থাকে চিনি সাকরগ্ন বেলাখেন সাক সাক ন যে কাইসা ঈশ্বর যাক সামাই রহরকা আপনার যখন খাদেন রাখেন গাঙ্কে চিনি বেলাখেন খাইতে কটর দো ফিয়া যংমা শক চানি যতীন থাকে মচংখানকে আমহাই চামু মনো যাইসিও যাখানগলে যংসা মংসা তাবুনি জরাও দেরাওই মানো হিকে বেলা কিরিমা সিনচানি অকগ্র হিকে যাবক তৈসা সঙ্গনা মসং ফিরো ডায়াবেটিস মানজাকি সেগান তো যাও সাইমানখান যে মানজাক মানজাগিয়া দোনানি বাকে হিঙ্গে যাম তাম চাই দোনানা ফিয়া মানজাগি থাকা যে তাবুক সাইমানী থাকা ডায়াবেটিস অঙ্গি দোকা ও বরফনি সাগো হিকে যাবো তাম তাম খালি বা চামু যভয়েড খাইনি নামাই
0: বেলাকে হামাই সঙ্গানী বাকে যইলা ন চিনি আয়ুর্বেদিক তামসাকা হিনালে যে কোনো রোগ ন ট্রিটমেন্ট খাইনা থাকা হাঙ্কায় বি নিধান পরিবর্তন খাইতে হিনছ মানে যে কারণে রোগঙ্গ আ কারণ নাইটুকুই নষ্ট খাইনানি কারিনানি হাই বিশেষ করে চিনি মানে চিনি পথ পথা পথ পালন না খাইনাই
1: মানে
0: লাইফ স্টাইল মেনটেন না খাইনাই যেমন আবনতেই তাবো কাইসা মৈটু অংখা কাইসা শ্লোক যে পথ্যং সত্যি গদার্থ কিম ঔষধ নিষেবনই পথ্যে অসত্যি গদার্থ কিম ঔষধ নিষেবনই অর্থাৎ নং যদি সংস্কৃত বাই আবন শুক্রবই সানা থাকা হাঙ্কাই নং যদি পথ্য আহার চাই টঙ্কা হাঙ্কাই বিঠি সানানি কোনো দরকার নাইয়া ফিয়াবা নং যদি অপথ্য হামিয়া চামুংসি চাই টঙ্কা হাঙ্কাই নিনিয়া বিঠি কোনো কামও নাংলা

0: হই সামানে আবো বেলাইকে নামানে তাবুক যেমন কাইসা উদাহরণ রিসানা থাকা আঙ্কাই দই দই চিনে আয়ুর্বেদিক অভিসন্ধি কারক নিরম যাগ অর্থাৎ অভিসন্ধি মানে চ্যানেল ব্লকিং মানে চিনি সরিব চিকন চিকন চিকন মানে চ্যানেল তঙ্গ আ চ্যানেল ন ব্লক খাই ব মানে বেমার সৃষ্টি খাই
1: দই
0: দই দই আপনি বাকিন মানে যারা শ্বাসকষ্টর রোগী অথবা যারা ডায়াবেটিক বিশেষ করে ডায়াবেটিক মানে কফ নি বাকি কফ দোষ নি বাকি যে যে রোগ আ রোগ নি বাকি দই খাই যত্ন লাই শত্রু যদি দই হরস চাই টাকা গাই যে কোনো বিঠি চাই টংলি কোনো কাম নাংলাক কোনো কাম মচুক শরীর অটোমেটিক নিনিয়া কারণ সুগার নি হয়তো ফানমায়ং টাকা আপনার ইউটিলাইজ খাইমিয়াং টাকা গাই শরীরাম গাই ইউ যে যিনি বাহান বিশং যে বুফাম দমানে আ বুফাম সবাই সিবাই সবাই সিবাই গাই অটোমেটিক ক্যারাম থানায় বিনি ওয়েট কমি থানাই গাই আমার খেবা মানে ক্যারাম ক্যারাম থাকা
1: গাং তাকি সঙ্গে মসঙ্গ ও যে তাব প্রেগনেন্সি জরাও যে সাকদেরিয়া জরাও ফানা আমি ডায়াবেটিস সাইমানকা কি অ জরাও ডায়াবেটিস বিথিরক চাউদে মান বা কোনো ক্ষতি দে
0: হবতো কাইসা ডায়াবেটোলজিস্ট অথবা গাইনিকোলজিস্ট বরণ কাহাম খাই সাইমান নাই তাবো অমক ককাই অমক হাইছে যারা সাকদেরিয়াও ডায়াবেটিস মানজাখা তাবুক জেরাই আইসাইমানির সাথে সাথে বংনি সুগার লেভেল তংরুক ফান তংমানো অথবা নর্মাল ফান ওং তংমানো ফিয়াবা নর্মাল ওংমানি ইয়াগুলো থিনাঙ্গ ব কিন্তু ব বুমা তৈ বসা আ মানে খরক নই ন ডায়াবেটিস ওংনানি টেন্ডেন্সি তং থাঙ্গ আপনি বাকি আ সাকদেরিয়া পুরো বেলাইকে ডাক্তার বাই মানে
1: গরঙ্গই
0: মাতং নাই বিথি বুড়াই ডাক্তার নি এডভাইস চাউই মাতং নাই তা
1: হিংকা আং তাবক তে সঙ্গে মসঙ্গ তাবক তো ফল ফকলানি জরা রগো বাহাইন গবাং মানো বাসি হইছানানি বা খালাই জাদি নি ছালাই মানি খনাও ডায়াবেটিস গনাং গ বসাই মিয়া বসাই মানো হনে কিসা সঙ্গে মসঙ্গ মাখে পুইলা ও যে মধু মধু বাই যে চিনি মধু কতি কাহাম আবরক মানে যাতাই চারক আবরক মানে বমতই যারা ডায়াবেটিস গান আবো নঙ্গে মান চাওয়াই দে মান আবার কিসা
0: আচ্ছা আবো কাইসা কাইসা কাই সাব না পয়লা মধু নি সাব না মধু তো চিনি আয়ুর্বেদিক মতে বেলাই কাইসা কাহাম মানে মধু কটি ফান কিন্তু মানে কপ্ন কমিরি নাই ফিয়াবা মধু কতালিয়া মধু কসাম না নাই এবং আবো এক বছরনি কসাম নাই এবং মধু ব মানে এক চামচ নি বেশি চাই মাংলাক মেডিসিন আবো নি যে কোনো টাইম চাই মানো মানে যেফুরু নিঠি সানা নাগো আর বিঠি বাই বাকসানো অনুপান হিসাবে রিতা এমনি তো ডায়াবেটিক ফুট হিসাবে তো মধু তো মানে রিয়াক রিনান বুচি দিয়া কারণ মধু ফানুংটং নি কটৈ ফানুংটং চিনি ফানুংটং আবো আলটিমেটলি চিনি মানে থৈয় থাঙ্গে সুগার নঙ্গি থাঙ্গে ফর্ম সিমিস আলাদা বুম সিমিস আলাদা ফান আবো যতনে একই মানে ফর্ম কনভার্টিং থাঙ্গো সুগার
1: হিংকেতে কেসে সঙ্গে মসং মাখে তাবুনি অজরাও চং তো তিব্রাসা বরক বা হিংকে উ মুয়া রক যে চিনি তামহনাই চিনি ট্রেডিশনাল যে চামুং চিনি তিব্রাসা রং যে চামুং আবরক যাক হাঙ্কে চিনি বাকে কোনো ডায়াবেটিস বেমার কাসো যাক না বাড়ি উইদে থাং
0: বেলাইকে নাংকু মানে কক সাকা বিশেষ করে চিনি তিব্রাসা রংনি আবো কাইসা চিনি চামুং ওই মুয়া ন সানা থাকায় মুয়া আঙ্কা এমন একটা চামু যেখানে ফাইবার নি পরিমাণ বেশি এবং কার্বোহাইড্রেট ফ্যাট আবো কোনো করি আর আপনি বাকি ন মুয়া চামানি ছিলে বেলাইছে কাহাম এবং এবং সাথে সাথে সানা মুসঙ্গ যে মুয়াও বেলা ম্যাঙ্গানিজ হিন্দি কপার হিন্দি মানে বিভিন্ন রকম মিনারেলস যেটা চিনি শরীর বাকি দরকার আবো মানো এবং আবো আবো চা কাহাঙ্কে চিনি ওয়েট কমি তো নাই কারণ নগানো যে মুয়া চা খাই চিনি শরীর কুটুং থাঙ্গো আর টুং মানে কাইসা মানে আবো কাইসা মানে মানে চিহ্ন ফুনগো যে যে

0: चीनी मेटाबोलिक एक्टिविटी एकदम गोबां दङ मैया साखाय
1: आबोनि
0: मैया सामानि कहमसै अब कुनो सुगार नन्दतो हेल्प खाया तबे सुगार बारी आबो
1: इसे कक बक्सा बक्सा खाले जाने बेमार बोदा ताजा दिर नी आयुर्वेद होते माना खाले जा
0: बेरमा अंखा एम एक जिनिस बेरमा जो फार्मेन्टेशन अर्थात जो उम खाए गला विशिंगरिवै कैक मास दरिया हयतो बा विशिंगरिवै सिनामजा आबो अंखा माने फार्मेन्टेशन के सिनामजा आ फार्मेन्टेशन के सिनामजा माने या बागै आरो कुटुं ते एसिडिक कैसा नेचर थांगो अंखा जेहेतु चिनि डायबिटिस चिनि आयुर्वेदिक मते डायबिटिस अंखा कैसा क्लेदुजुक्त মানে বেমার হ্যাঁ ক্লেদযুক্ত মালতে আরো কফ কফনি প্রকৃতি মানে কফ নি বেশি হ্যাঁ আবনি বাকে সু যে মানে ফার্মেন্টেড জাতীয় জিনিস চামু আব কিছা কম চাখাইন চাও তামনি আব চাখাঙ্কাই চিনি শরীর মানে বহগ গ্যাস বং নাই আর গ্যাস নি হয়তো নিনি মেটাবলিজম কিছু ডিস্টার্বেন্স মানো ওই নিনি সুগার উপর কিছু এফেক্ট মানো তাছাড়া বেরমার সম রিউস না মানে নগো ওই সমখা চিনি ডায়াবেটিক হিন্দি হাইপার হাইপার টেনশন হিন্দি আবনি বাকে বেলাইকে হামিয়া চায়া তা আবনি বাকে আমার খুব কম পরিমাণে চাই তো চাই মাখে কাহামতা
1: হিঙ্কি সঙ্গে তাবুক সুগার অংজাগ রক নয়ারক্ত চানায় আবার বিশৃঙ্গ বাক্সা কক্ষা রক নাই মানে নগু হা আবো বমহাই
0: বেলাইকে হামবাই চিনি আয়ুর্বেদিক মতে কাইসা ডায়াবেটিক ডায়াবেটিস অথবা মধুমেহনের ট্রিটমেন্ট খাইনানি সূত্র কাইনঙ্কা কষাই তিক্ত কটু আমতই রসযুক্ত চামুং জানানি কষাই মানে কফাক তিক্ত মানে কখা কটু মানে রিয়ক যেহেতু চিনি কখা বলতে চিনি ও গাংলা কখা আবো বেলাইখে কামড়ি চিনি সুগার কন্ট্রোলতা যিনি নিনি অঙ্গ গাংলা হিন্দি
1: মেথি
0: জামুক বসাই মানো জামুক বেলাইকে কাহাম জামুক নি মধ্যে ফানো ফলিয়া জামুক নি বুসলুই আর বুসলুই ন ফরানই মানে দা পেস্ট অঙ্ক খাইয়ে চূর্ণ খাইয়ে
1: পাউডার খাই
0: হ্যাঁ পাউডার খাই নাই তা পাউডার খাইয়ে আপনার কিছা কিছা খাই তৈ কুটুম বাই নান তা
1: আবকা
0: জামুক নি বুসলুই নাই তেব তো মেথি ব চাইমন মেথি
1: নে
0: কিচেন ইউজ খাই মানে মেথি তেব বিজয় সার হই দ গুলঞ্চ মানে চিনি ও দুকসা সংদারি আমরংনি অংকাই বেদেক বেলাইকে রস বেলাইকে সুগার কন্ট্রোল খাইন বাকে কাহাম কাইসা বিথি
1: হিংকে আও হিংকে আমহাই তাবুকনি অ জরানি যে লাইফ স্টাইলনি অ জরা হেসক জন খালি চাই মানো যেসক জন চিনি টংথানি জাথানি জন রুল খে চলে উই মানো কেসে জন চিনি সাক কাহাম যে আবনা জন টনি মানাই হিংকে তিনি অ জরা হো জন বেলাইকে নাকুক মানে কক নজন খানা লাইকা হিংকে চিনি আফা বা আসুক জরা গ্রী বাকে তা কিসা কক যে খাই টাই টাকুক তাই বুকুক সকনো আমাহাই যে বেমার মানজাক তাই মানজাক সানি আমাহাই তাকু বুকুক সকনো সার নং তামা কক জানানি মচুং
0: পইলা ন সানা মচুং যে কাইসা মচিনি মধুমেহ নি কাইসা শ্লোক হ্যাঁ আইসা সুকং স্বপ্ন সুকং দদিনী গ্রাম উদক অনুপরাসা পয়াংসি নবান্ন পানং গুরু বিকৃতঞ্চ প্রমেহতু কপকৃচ্য সর্বম অর্থাৎ শুক্রবৈ সানা তাঙ্কাঙ্কা আইসা সুকং মানে সং বুকুকনি সুখ চিনি বুকুকনি সুখ নং চা কথক নং সহ্য খাইনা নাই স্বপ্ন সুখং মানে সিডেন্টারি লাইফ স্টাইল যে এরেং এরেং তঙ্গই এরেং এরেং তঙ্গই চা মানি আবুন খিপদি যে কোনো একটিভিটি খাই তো নাই আগিনি বড় রকম আগিনি বড় রকম নেসে পানো চাই তংদি সুগার হই বুমুকি আগে রক যেসব পানো চা দিয়ে বরং থানে কাইসা মানে সুস্থ শরীর দো
1: একটিভিটিস
0: তাবুং দিনও একটিভিটিস অনেক কমে থাকা আবনি বাকে আং আবনো সানামু চঙ্গ আইসা সুকং স্বপ্ন সুকং দদিনী গ্রাম উদক দদিনী মানে দুধ জাতীয় যে কোনো প্রোডাক্ট আপনার অ্যাভয়েড খেমা চলি নাই ডায়েরি প্রোডাক্ট একদম তো অ্যাভয়েড খাইমিয়া মানে যত সম্ভব অ্যাভয়েড খাইমাখাই তত ন কাহাম

গ্রাম উদক অনুপারসা মানে গ্রাম উদক মানে চিনি কামি আমসাইনি মান থংমানি যে মালমাতা নি বাহান অথবা তৈনি মা অঙ্ক আরংনি পান বাহান অথবা বলং হালংনি মা মানমানি মালমাতা বাহান আমরং মানে যত সম্ভব চাই তোমাকে চাও নবান্ন পানং নবান্ন মানে নব অন্ন মানে কটাল চিনি মাই সুতাবুক মাই বরমানি চিনি আসিন কার্তিক মা সকাই চেন মাই কটাল মাননাই আ মাই কটাল চাকাঙ্কাই চিনি সুগার একদম মানে বাড়ি থানা যে কোনো ধরনের মাই মাই কটাল আবো চানানি উচিত ইয়া খাইফানো চাবো এভয়েড খাইমিয়া কম খাই মানে কিছু কন্ট্রোল খাইমা চানাই যে মডার্ন সায়েন্সটি সানা থাকায় আ জাগার বেলা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স দো মানে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে সুগার চাখা মাত্র সুগার চুটকাই মানে বাড়িও থানায় গুরু বৈকৃতঞ্চ দেখা যাচ্ছে গুরু বৈকৃতঞ্চ মানে গুড় জাতীয় সিনে ও কটি জাতীয় চামুং সুং চাই তংনা মা মা তংনাই।

0: মডাৰ্ণ চায়েন্সটি ছানা থাকাই আ জাগাৰক বেলাই হাই গ্লাইচেমিক ইণ্ডেক্স টং মানে হাই গ্লাইচেমিক ইণ্ডেক্স মানে চুগাৰ চাখা মাত্ৰ ন চুগাৰ চুটকাই মানে বাঢ়িও থানাই গৰু বৈকৃতঞ্চ তাকে চাওক গৰু বৈকৃতঞ্চ মানে গুৰ জাতীয় চিনে ও কটৈ জাতীয় চামুং ন চুং চাই টংনা মা মা টংনাই প্ৰমেয় হতো কপকৃত সৰ্বম অৰ্থাৎ কফকাৰক যিকোনো ধৰণৰ এক্টিভিটি যোন চিডেণ্টৰি লাইফ ষ্টাইল পান টংখা হে বাক্সা বাক্সা দিবৰত থুনানি অপাছ টঙ দিবৰত থকাই তামোং কপ শৰীৰ কপ বাঢ়ি থাকো আ কপ বাঢ়ি মানে ফলে নিনি ডায়েবেটিছনি টেণ্ডেঞ্চিং থাকো ফিউচাৰৰ ফিয়াবা সৰকাই নং ঠিক টাইমত মা থুনাই বুজিকা সৰ থুয়াংকাই নিনি ষ্ট্ৰেছ নাই ষ্ট্ৰেছনি ফলে নিনি ষ্ট্ৰেছ হৰমোননি প্ৰভাৱে নিনি চুগাৰবোৰ বাঢ়ি থানাই ঠিক আমন বাগিন যোন চিনি টিপ্ৰা চাৰংনি মধ্যে ন তাবুক যোন নুগ সানজানি মাইন দায়িত্ব চাই উঠো আপুনি অনেক মানে কাহাম কাইছা মানে তঙ ফল মানো যোন যত লেট নাইট চা উঠো তত ন চিনি চুগাৰ মানে মানে গোবাং থানাই
1: সানজাকলাইখেন মাইজা মানে তাবুক জ্বৰ বোলে এগারোটা বারোটা আমার হাজার মাই যাও সারি ঘন্টু কলায় আমার তাবো নিজের লাইফ স্টাইলে নক মানে হিংকা আমার বেলাখানে তমুং চাইয়া নহনি মানো ফিয়াবা ও তমুং চাইনি বাকি যেন বেমার মানজা খাংকে আফ্রুকে যিনি শাক নো যেন দুসরু ফিয়াবা যেন শাক শাক যে যিনি শাক নো যেন তামহাই আয়ুক বারার মানে কলায়ো হিংকে যেন দিনে খালাইকে আমার বেমার যে তাবুনি ও জ্বরাও তাবুনি হায়ং হাস্তেও আমাকে লমই টংখা চিনি ত্রিপুরা হানি বড় রক বহাইন নক বাই নক যতনি নক সে আমার খরকসে খরকচ মানজাগি দো যেন বেলাখে কিরিমা সিনচা ও বেমার যেন কাসুনানি বাকি যেন রম জায়গা টংনানি বাকি যেন তাম তাম খাইদাই দো আবার যেন দিনে সারনি বুকে যেন খালাইকে হিংকে বেলাখেন হামবাই সার নো যেন দিনে অমাহাইকে জরারই সাইখানার বাকি নিচিনি পান্ডা আসংসে দিন যে খাই টংনাই লুকরব খাই টংমানি বাকি যতন হামবাই দে খুলমকা
0: হামবাই
2: আশিক জোড়া তিনি শাক হামক্রাইনি পান্ড ডায়াবেটিস ইম বেমানোর রোগী কক সাই খানা রেখা ডক্টর ভবতোষ দেব বর্মা আকাশবাণী আগরতলা অরণপাইকা চিনি তিনি হরনি কক বরক আওয়াই পান্ডা যতন হর কাহাম এতক্ষণ শুনলেন ককপরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভের ওপর পুলিশের তৎপরতা সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পূর্ব বর্ধমান থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন যুগিয়ে আসছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

0: এই অনুমোদনের মধ্যে দিয়েই কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে।
1: डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंट में जाता है, प्रधानमंत्री जी के एक बटन दबाते ही देश के करोड़ों किसानों के पास ये बेनिफिट जाता है। पिछले पांच वर्षों में क्यूमुलेटिव डिस्पर्समेंट अभी करीब करीब 3,10,000 करोड़ रुपए का बेनिफिट किसानों के पास जा चुका है। 85% ऑफ द फार्मर्स हैव रिड्यूस्ड देयर बोरोइंग बिकॉज ऑफ दिस प्रोग्राम। हाई कॉस्ट इनफॉर्मल क्रेडिट पे जो डिपेंडेंस होती थी वो डिपेंडेंस कम हुई है।
0: এদিকে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
1: प्रधानमंत्री सूर्य सरोवर योजना में जितने वाटर बॉडीज हैं, डैम्स हो, लेक्स हो, कैनाल्स हो, उन सब का उपयोग करके जो सोलर पावर जनरेशन कैपेसिटी क्रिएट करना है उसका अप्रूवल लिया गया है। 102 गीगावाट यानी 1,00,000 मेगावाट की कैपेसिटी पोटेंशियल है भारत में।
0: দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেনকে বিস্তৃত করার কাজ আরও প্রসারিত করবে। অন্যদিকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তার কাজ আগামী 30-31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে যুবাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতির দাবি করতে থাকেন তারা। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করার জন্য সাংসদদের প্রতি আবেদন জানান। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার সময় কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর সংসদের মানহানি ও স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। সংসদ ভবন চত্বরে শ্রী ঠাকুর বলেন, এ ব্যাপারে শ্রী গান্ধীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। শ্রী গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। ভারত জানিয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকেতে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। নতুন দিল্লিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান পিওজেকে শান্তিপূর্ণ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের গুলি চালনায় এখনো পর্যন্ত 40 জনের বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।
2: The so-called elections stand as a humiliating rejection of the Pakistani establishment facing a violent regime. The people there have requested international organizations for an independent investigation into the unlawful killings. We urge that the international community should scrutinize Pakistan's actions and hold it accountable for its atrocities.
0: শ্রী জয়সওয়াল আরও বলেন, নিরীহ নাগরিকদের প্রতি পাকিস্তানের মনোভাব তখনই স্পষ্ট হয়ে গেছে যখন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী প্রতিবাদকারী নাগরিকদের শত্রু আখ্যা দিয়েছেন। রাশিয়া সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এমভি এজিভি রাগনার বিষয়ে শ্রী জয়সওয়াল জানিয়েছেন, গত 25 তারিখ ওডিশা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে। ওই জাহাজে থাকা 4 ভারতীয় নাগরিকের মধ্যে 2 জন নিরাপদ থাকলেও 2 জন নিখোঁজ। ভারত সরকার এ ব্যাপারে ইউক্রেন এবং রোমানিয়া উভয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টি কাউন্সিলর তাহির হোসেন সহ অন্য 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং সমাজকে তা নাড়িয়ে দিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে ধৃত জঙ্গি মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ বর্ধমানের সিজিএম আদালতে তোলা হয়। 24 বছর বয়সী হামিম আদপে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। রেনেসায়

টাউনশিপের একটি ফ্ল্যাটে সে ভাড়া থাকত। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসটিএফ গত রাতে তাকে রেনেসা থেকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার মোবাইল থেকে পাকিস্তানের এক এজেন্টের সঙ্গে অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট উদ্ধার হয়েছে। জঙ্গির গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহের কাজে সে লিপ্ত ছিল। এর আগে সে ছিল হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা লেনে। তার সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। হামিমের বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানি ট্র্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন জুগিয়ে আসছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে ডক্টর জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর পাশাপাশি আরও নানাবিধ উপায়ে রাষ্ট্রসংঘকে সহায়তা করা হচ্ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের 8 বারের সদস্যপদ লাভ ছাড়াও 2028-29 নির্বাচনের জন্য এই উদ্যোগ কার্যকর হবে। মন্ত্রী জানান, প্রতিটি মেয়াদেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করে এসেছে। আগামী নির্বাচনের প্রার্থী পদে 6টি বিষয়ের ওপর ভারত জোর দিচ্ছে। সেগুলি হল দক্ষিণে বিশ্বের জন্য আবার জোরালো করা, বহুপাক্ষিকতা সংস্কার, ভবিষ্যতের জন্য প্রস্তুত শান্তিরক্ষী বাহিনী, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উদ্ভূত ঝুঁকি মোকাবিলা, নিরাপদ সামুদ্রিক চলাচল এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানো বন্ধ করা। মরক্কো থেকে স্পেনীয় ভূখণ্ড সেউতায় প্রবেশের চেষ্টার সময় কমপক্ষে 34 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 60,000 অভিবাসী স্পেনের সেউতায় প্রবেশ করেছেন, যা শহরের জনসংখ্যার 70%। কয়েক হাজার অভিবাসী সীমানা পেরিয়ে ঢোকার জেরে স্পেনে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গত রাতে পুরুষদের 110 কেজি বিভাগে ভারোত্তোলনের লভপ্রীত সিং রৌপ্য পদক এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কারিমনা ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে 17টি পদক নিয়ে ভারত রয়েছে দশম স্থানে। ভারতের পদকগুলির মধ্যে রয়েছে 3টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। ভারতের লভপ্রীত স্ন্যাচ ইভেন্টে গেমস রেকর্ড গড়লেও অর্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। তিনি স্ন্যাচে 176 কেজি ওজন তুলে গেমস রেকর্ড করেন এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 212 কেজি ওজন তুলে মোট 388 কেজি ভারোত্তোলন করেন। দিনের শুরুতে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রাওয়াল এবং সেলফা প্রভু থিরুমানন ফাইনালে উঠেছেন। কারাকোরাম পর্বতমালার ব্রড পিক সিংহ অভিযানে গিয়ে 7,000 মিটার উচ্চতায় তুষার ধসে 10 জন পর্বত আরোহী বিপদের মুখে পড়েছেন। এখনও পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে উত্তর পাকিস্তানের সীমান্তবর্তী শৃঙ্গে অভিযানের সময় অভিযাত্রীরা ধসে চাপা পড়েন। এদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও ছিলেন। বাকিদেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের নিয়ে ছাত্র বিক্ষোভের পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পিওজেকেতে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনা সহ 17টি পদক জিতেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।

आकाशवाणी आगरतला ককটুমা পৰিও কল্পনা দেৱৰ্মা তিনি ককটুমা বুবাক রংখা তিনি লোকসভা পাঁচংখা আসাই মাতাই থিমানি মুংতি সামা স্নাম ফিমা বিল বিশি নিশাই নিচিদ মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সালগ্রা হাঙ্করনি সাবরুমতাই শান্তির বাজার বাস্তেও কায়নিচি ব্রে তাং বতাং চেঙ্গিরেখা হাস্তে হাফনি খাজাক ফিল্ডক ত্রিপুরা হাস্তে রাং কমিশন বিনি পাইথা ককটুম মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানি থানি ইয়াফারকা হাস্তে লোক লেখামুনি পুইলাই বেড়াম উলনই লেখামু খানানি সিমি চেঙ্গজাগানা নক নক লেখামুনি সামু তিনি লোকসভা পাঁচংখা আসাইমাতাই থেমা নিমুংটি সামা সুনাম ফিরমা বিল বিশে নৈশায় নিশিদ অ বিল রুগে আসাইমাই এবার থেমানি ককটুম সানানি বিশানি সিমি বিশিংনি লেরখে হাঙ্কর নাইকল ফাং এবার বখাস্তে নাইকল ফাংনি গসিমু নাঙ্গানো বিশিংনৈনি গবাং লেরখে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটনি দাগিমু মানা নাংনায় খরসা থাইকলাইও লোকসভাতে রাজ্যসভানি কগলাম পান্ডা বিস্কাং তাং

কালজরা মথাগে তঞ্চাখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী হ দালামু সাকা থাকলে বিশি গবং রমুই বেবাক হাস্তে হাপাং তাই কেন্দ্র হাপাং সুমুবলাই কেসেন কেরেন উংমা জঞ্জাল কলাই টঙ্গো আবু বাই সৃঙ্গনাই রং থিনাং ওয়ানামাও কলাইজাক বসাকা অকক ওয়ানসুগে হাস্তে তাই কেন্দ্র বেবাক বেরামো হাকতর গনাঙ্গই রংতাই আমজুকমুনি সেব সুনাম ফিরম তুবনা নাংথাই অঙ্গে বাচাও মন্ত্রী বখর সাকা গরা কেরং রায় গনাং অবিল সংসদ পাশংখা কেন্দ্রনি বুড়িতে চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী লোকরত্ন মিশন শক্তি অ্যাপ ডাউনলোড খাইনা কয়মু নারেখা আরও ক্লিক কাইসা খাই মা বাইন বুড়িতে চেরাই নাইমথাঙ্গ চুবাসু রুবানো হদালামো কেন্দ্রনি মন্ত্রী শাখা মিশন শক্তি অ্যাপ বুড়িতে চেরাই রকনি নাইমথাং তাই ফান বাংরনা হাফংনি সামু বুতাং তাইব গড়া খাইয়ানো ব শাখা ও অ্যাপ কাইসা প্ল্যাটফর্ম নাংকুকমা হেল্পলাইন সেবরং দাতি তাই লাইতেসা এক্সেস রুয়ানো বুড়িতে চেরাই হামক্রাই নাইকুং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার নৈসাই নিচিদকনি বাকে গসিমু কাংবুলাই জমা রুমানি জরা বাংরুখা অ জরা বাংরুই আগস্ট তালনি চিবা সালমারি জরা খলাইজাখা ন্যাশনাল অ্যাওয়ার্ড পোর্টাল আব জমারি মানানো শুক্রবার কক্ত মানব www.awards.gov.in ও ওয়েবসাইট নাই মানানো মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সালগ্রা হাঙ্কনি সাবরুম তাই শান্তির বাজার বখাস্তেও কায় নচিবরে টাংবুতাং চেঙ্গি রেখা তাই কাচিসা টাংবুতাংনি হলংথম কাইখ্যা অবনরগী শান্তির বাজার পিএম শ্রী ত্রিকর্ম রেমচিনে রংনগ সংসারজাক পান্ডব মন্ত্রী অক্র সাকা থাকলে বিচিচার হাস্তিনি কামি আমচায় গবং হামক্রাই ইংখা তাই লোকরংনি আজিমু বাংখা পান্ডব মানজাখা মন্ত্রী বিকাশ দেববর্মা তাই শুক্লাচর নোয়াটিয়া এমএলএ প্রমোদ রিয়াং স্বপ্না মজুমদার মাইলাফ রুমক সালগ্রা হাংকনি জেলা পরিষদনি কাসকু অকরা দীপক দত্ত মন্ত্রী অকরা সানজাব সালগ্রা মতায় ফিল্ডব্রে সালগ্রা হাংকনি ফেক জানাই গরই ফুটবল টুর্নামেন্ট চেঙ্গিরেখা আকাশবাণী আগরতলা কেন্দ্র অকক্তমা খাই টংবায় আকাশবাণী অকক্তমানি আপডেট মানা বাকে লগ ইন খাই www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাই হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ অ্যালার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আবুন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো হাস্তে হাপাংনি খাজাক ফিল্ডক ত্রিপুরা হাস্তে রাং কমিশন বিনি পাইথা কক্তুম মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা নিথানি ইয়াফারকা কমিশনী চেয়ারম্যান অভিষেক সিং তিনি তাংন কতর মন্ত্রীকর নিথানি অ কক্তুম ইয়াফারকা থানে বিশিনি জানুয়ারি তাল খাজাক কমিশন তা চিচার সক আমজক নাইমানি ওল অ কক্তুম ইয়াফারকা হাস্তে লোক লেখামুংনি পুইলাই বেড়াম উলনি লেখামুং খানানি সিমি চেংজাগান নক নক লেখামুনি সামু আবো টংগান আগস্তালনি থামচি সালমারি জরা তিনি হর দামচিনিয় পায়ানো বাইথাং লেখামুনি সামু লেখামুনি নাইখুনি দাগিফাং রতন বিশ্বাস তিনি আগরতলা কক্তমা থমনাই রংনি থমা অকংন শাখা ব শাখা থাকলে জুলাই তালনি চিসনি সালমারি নিসিমি বাইথাং লেখামুনি সামু চেংজাকমানি তিনি শারীরিক জরা খুং বাঁচি সাইনু খুং অনলাইন পোর্টাল se.census.gov.in নি সেব বাই বাইথাং লেখামুনি সামুঙ্গ মানজাখা মসং বিশ্বাস তাইব শাখা হা কতর তাবু নপুইলা ডিজিটাল লোক লেখামু চেংজাখা মোবাইল অ্যাপ্লিকেশনটা ওয়েব মনিটরিং সেব বাই লোকথম থমা চেরি নাইমাতাই নাইকলম খাইজাগি টঙ্গ হাস্তে লোক লেখামু উলনি বেরাম নৈসাই নচি সিনি বিশিনি ফেব্রুয়ারি তালো চেংজাগানো বলং মন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি অনুকুতি হাঙ্কনি কুমারঘাট তাই কয়লার শহর বেড়াই নাইখ্যা ব কুমারঘাটনি আশ্রম পলিও সিটি পার্ক বেড়াই নাইখ্যা বলং মন্ত্রী আরও বকুলবু ফাঙ্কাইখ্যা চন্দীপুর ব্লকনি দন বিলাসনি কথাজাক বলং কমিটিনি আদং রকবাই কগলাম্ব সালাইখ্যা আবুন কারিব বলং নাইখংনি থাইচুক থাইপুং আগর বুফাং রকব বেড়াই নাইখ্যাব
এডিসিনে সামুচারিনা আদংকরা রুনিয়াল দেববর্মা তিনি লোকভবন হাস্তেপা ইন্দ্র সেনারি টি নালুবাই মালাকিয়া মচাং দেববর্মা এডিসি আমচানী হামক্রাই।

bhutang rok no tui haste pano sebai sukrobi saikhana rekha salgra tripura ni shantir bazar bokhaste tai sabrum bokhaste ni joto hafang ni rong nok ni phurangnai bokhorok yak chu tai naiki ni khlaine rok no tui tini shantir bazar ni auditorium amjok naima panda kaisa songja jakha pano rong tangkra dr milin ramteke খাবে খুবই বারজা নাহারে রংনে সামুক হামকে খাইনা বাকে ফ্রংনাই বক্রক রক্ন কক বিতি রেখা রংনক রংদাগি ফাং সমিত রায় চৌধুরী নিপুণ ত্রিপুরা মিশন যাই যাইকে সামঙ্গস আচরণা শাখা ফান বকসিনকা এনেক রেলওয়ে লামডিং বদরপুর সেকশনী বিশিং নিউ হাগের যাও স্টেশন দেড়ামা ও কলাইজা কায়নে রেল নাইন স্নাম মূনি সামু তাজাগী দো আবনোরগী থাম নম্বর লাইন তৈ দরক দরক ট্রেন থাংলাসু খাই দো অমহাই টং হালকনোরগী কিসাসু ট্রেন থাংলাসু গাড়ি রাখা তাই জরা সলাইজাখা এন এপ্রিল ওয়ানী বখাক্তি সাজাখা ওয়ান ফাইভ সিক্স ফাইভ জিরো নারেঙ্গী আগরতলা এক্সপ্রেস খোনা নারেঙ্গী সিমে হর দামচি সতি থামচি আগরতলা ফাইনাল লামরুয়ান ওয়ান ফাইভ সিক্স ফোর নাইন আগরতলা নারেঙ্গী এক্সপ্রেস খোনা আগরতলা নিসিমে হর দামচিসা সতি থামচি নারেঙ্গী থাংনা বাকে লামরুয়ান আবুন কারিব ওয়ান ফাইভ সিক্স টু সিক্স আগরতলা দেওগড় এক্সপ্রেস খোনা হর দামচিসা আগরতলা নিসিমে দেওগড় থাংনা লামরুয়ান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজা অরণি অরণি ডিভিশন লীগ ফুটবল বাতাই লাইমা ও ফ্রেন্ডস ইউনিয়ন তাই মোচাক ক্লাবনি বিশিং থাংলাইমা তিনিদ্র অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংযাজাক থাংলাইমা ও নৈ নৈ কুলনি ফেয়ার বেদ্র অংখা বদল কাইনি ন পয়েন্ট বাকি নাহার লাখা বুসকাং দামনুচি ব্রিয় হাস্তেনি ব্যবহার হাঙ্কর ফেরাঙ্কি গোবাং ওয়াতি ওয়াই মানু হনে হজকমু রেখা নবরদিবার নাইকুং খনার সালনি সাকানি তুমারি থামচিব্রি ডিগ্রি তাই খামানি নিচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানে গিনিও টঙ্গি মানো তিনি সালনি সাকানি তুমারি টংমানি থামচিব্রি দশমিক দক ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিচিদক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কক্তমা পায়না সঙ্গে কক্তমা বুবার তৈ হয়েছে তিনি লোকসভা ও পাশঙ্খা আসাইমা তাই থিমানি মুক্তি সামা স্নাম ফিরমা বিল বিশি নৈশায় নিজিত মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সালগ্রা হাঙ্কনি সাবরুম তাই শান্তির বাজার বখাস্তে ও কায়নিচি বুড়ি তাং বতাংনি চেঙ্গি রেখা হাস্তে হাপাংনি খাজাক ফিল্ডক ত্রিপুরা হাস্তে রাং কমিশন বিনি পাইথা কক্তম মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা নিথানি আফারকা হাস্তে লুকু লেখামুনি পুইলাই বেড়ে উলনি লেখামু খোনা নিসিমি চেংজাগানা নক নক লেখামুনি সামু কক্তমা তিনি বাকে অরণ্যপাখিয়া উলনি কক্তমা আওয়াইঙ্গানা খোনা পুং দামসিনী সতী বৃচিও

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে বাড়ি বাড়ি গণনার কাজ আগামীকাল থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করল। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামীকাল থেকে শুরু হবে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। আজ রাত 12টায় শেষ হচ্ছে স্বগণনার কাজ। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, গত 17 জুলাই থেকে স্বগণনার কাজ শুরু হয়েছিল। আজ বিকেল পর্যন্ত 50,000 পরিবার অনলাইন পোর্টাল ac.census.gov.in এর মাধ্যমে

গণনায় অংশ নিয়েছে। শ্রী বিশ্বাস আরও জানান, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। রাজ্যে জনগণনার দ্বিতীয় পর্যায় 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলার শাবরুম ও শান্তিরবাজার মহকুমায় 24টি প্রকল্পের উদ্বোধন এবং 11টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে শান্তিরবাজারে পিএম শ্রী তৈকর্ম দাদু স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 8 বছরে রাজ্যের গ্রামীণ এলাকার প্রভূত উন্নতি হয়েছে এবং জনগণের মাথাপিছু আয় বেড়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতী আভা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলির সফল বাস্তবায়ন নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, মাইলা ফ্রুমক, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। মুখ্যমন্ত্রী সন্ধ্যায় দক্ষিণ মথায় চতুর্থ দক্ষিণ জেলা নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। শ্রী দেববর্মা এডিসি এলাকার উন্নয়ন কর্মসূচি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে পুরাতন আগরতলায় কৃষ্ণমালা মুক্ত মঞ্চে কৃষকদের কাছ থেকে আজ ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়েছে। কৃষি দপ্তরের সহায়তায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। আজ পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত মোট 124 জন কৃষকের কাছ থেকে সর্বমোট 162 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এর ফলে কৃষকদের মোট আয় হয়েছে 38,37,000 টাকা। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা এবং শাবরুম মহকুমার সমস্ত সরকারি বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং পরিদর্শকদের নিয়ে আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা সচিব ডক্টর মিলিন্দ রামটেকে সর্বোচ্চ নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে বিদ্যালয় প্রধানদের পরামর্শ দেন। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা সমিত রায়চৌধুরী নিপুণ ত্রিপুরা মিশনের যথাযথ বাস্তবায়ন, প্রাক প্রাথমিক শিক্ষায় গুরুত্বারোপ, শ্রেণী উপযোগী শিক্ষাদান এবং খেলার ছলে শিক্ষার উপর জোর দিতে শিক্ষক আধিকারিকদের পরামর্শ দেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ ঊনকোটি জেলার কুমারঘাট ও কৈলাসহর মহকুমায় সফর করেন। তিনি কুমারঘাটের আশ্রমপল্লীতে সিটি পার্ক পরিদর্শন করেন। বনমন্ত্রী সেখানে বকুল গাছের চারা রোপণ করেন। চণ্ডীপুর ব্লকের ধনবিলাসে যৌথ বনায়ন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাছাড়া বনদপ্তরের আম, কাঁঠাল, আগর বাগানও ঘুরে দেখেন মন্ত্রী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। তাছাড়া দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর এবং আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। এই বিল অনুযায়ী জন্ম বা মৃত্যুর তথ্য জানাতে 1 থেকে 2 বছর দেরি হলে জেলাশাসক বা মহকুমা শাসকের অনুমোদন লাগবে। 2 বছরের বেশি দেরি হলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী নাগরিকদের মিশন শক্তি অ্যাপটি ডাউনলোড করার অনুরোধ করেছেন, যা একটি মাত্র ক্লিকে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, মিশন শক্তি অ্যাপটি নারী ও শিশুদের সুরক্ষা, সহায়তা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের সংকল্পকে আরও দৃঢ় করেছে। তিনি জানান, এই অ্যাপটি একটি একক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ হেল্পলাইন পরিষেবাগুলিতে দ্রুত এবং সহজ অ্যাক্সেস নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মহিলা হেল্পলাইন 181, জরুরি পরিষেবা 112, পোষণ এবং PMMVY হেল্পলাইন 1515, জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930, আইনি সহায়তা নালসা 1500, টেলিমানুষ 1416 এবং শিশু হেল্পলাইন 1098। রাজ্য সরকারের গঠিত ষষ্ঠ ত্রিপুরা রাজ্য অর্থ কমিশন তার চূড়ান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কাছে পেশ করেছে। কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দেন। গত বছরের 7 জানুয়ারি গঠিত কমিশন প্রায়

0: 18 মাস পর্যালোচনার পর এই রিপোর্ট জমা দেয়। রিপোর্টে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান, পৌরসংস্থা এবং এডিসির আর্থিক কাঠামো বিশ্লেষণ করে সম্পদের সুষম বণ্টন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। 2030-31 সালের মধ্যে স্বশাসিত সংস্থাগুলিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আর্থিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে বিভিন্ন নীতিগত দিক নির্দেশনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীন নিউ হারিংগাজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত দুটি রেল লাইনে মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে 3 নম্বর লাইন দিয়ে ধীরে ট্রেন চলাচল করছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস আগামীকাল রাত 11:00 আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হবে। অটল বয়ো অভ্যুদয় যোজনায় প্রবীণ নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার লক্ষ্যে আজ সিপাহীজলা জেলার চরিলামে লীলাবতী স্মৃতি কমিউনিটি হলে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং সিপাহীজলা জেলা পরিষদ আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত। তিনি জানান, বিভিন্ন সরকারি প্রকল্পে প্রবীণ নাগরিকরা কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2026 জন্য মনোনয়ন জমা দেবার সময়সীমা বাড়িয়েছে। মনোনয়ন জমা দেবার শেষ তারিখ আজ থেকে বাড়িয়ে 15 আগস্ট 2026 পর্যন্ত করা হয়েছে। মনোনয়ন শুধুমাত্র ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টালের মাধ্যমেই গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য www.awards.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বলেছেন, গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলেন, এই পরিস্থিতির কথা মাথায় রেখে কঠোর আইনি বিধান সম্বলিত একটি বিল সংসদে পাশ হয়েছে। আগামী অক্টোবর মাসে ভারতের সিনিয়র ফুটবল দল ব্রাজিল সিনিয়র দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী 3 অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলছে। অন্যদিকে আজারবাইজানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 3টি পদক পেল ভারত। 57 কেজি বিভাগে নিকিতা শেরাওয়াত রৌপ্য পদক জয় করেছেন। 49 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন কামনা বাবাল। 73 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন গরিমা। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যে বাড়ি বাড়ি গণনার কাজ আগামী থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন সাহিত্য আড্ডা।
2: তুমি বলেছিলে তাই আমি বলিনি। সাইকেলের প্যাডেলে কাটিয়েছি দ্বিধাময় সময়। ভুলবার হয়তো ছিল অনেক, তারার পোশাকে গলায় অপরাধের মালা। এতখানি চাইনি যদিও, ডালে ডালে আজ পল্লবিত বেদনা। আমিও দেখব কতদিন চালাতে পারো। বাগানের পাখি বাগানে বেশিক্ষণ থাকে না। একটি চিঠি, এই যে লেখাটা, আমরা পড়লাম

0: সংরক্ষণ। লিখেছেন ত্রিপুরার তরুণ কবি অভিজিৎ চক্রবর্তী। আজ আমরা এই আসরে কথা বলবো অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে, যিনি ত্রিপুরার একজন প্রতিভাবান তরুণ কবি। অভিজিৎবাবু, আপনাকে এই আসরে আমরা স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার।
0: আর প্রথমেই জানতে চাইব, কবিতাটার শুরু কোথা থেকে আপনার জীবনে? কি করে জীবনে কবিতা এলো বা লেখা এলো?
1: এটা আসলে মানে বলতে গেলে আমার অনেক ছোটবেলার কথা বলতে হয়। অনেক মানে প্রথম থেকেই লেখালেখি, আগে ওই বই পড়াটার একটা অভ্যাস ছিল। আমার মাই আমাকে হাতে মানে বই ধরিয়ে দেন, তো বই পড়তে পড়তেই হঠাৎ করে একদিন লেখাটাও শুরু হলো। মনে আছে একটা বৃষ্টিময় কোনো একটা সন্ধ্যা ছিল, আর মনে মানে আপন মনেই খাতার মধ্যে আঁকিবুকি করতেছিলাম। করতে করতে হঠাৎ করে একটা লাইন মানে ছন্দেই লিখে ফেলেছি। এবং এটার
0: লাইনটা কি মনে আছে?
1: লাইনটা এখন আর মনে নেই, কিন্তু ওইটার মানে যে একটা আবহ, সেটা আমাকে পরের আরো দুই তিনটা লাইন লিখতে বাধ্য করে। সেটা যখন এটা তৈরি হলো, তখন নিজের কাছে নিজেই একটা অবাক হলাম, মানে এইরকম মানে একটা একটা অন্যরকম একটা মজা পেলাম আর কি লেখার মধ্যে, যে এটা একটা টেস্ট আছে, একটা অদ্ভুত একটা খেলা আছে। আস্তে আস্তে ওই খেলার মধ্যে কবে যে ঢুকে গেছি আর বলতে পারি না।
0: মানে মোটামুটি কত বছর বয়স থেকে আপনি শুরু করেছিলেন মোটামুটি?
1: সেটা মানে প্রথমে আসলে আমি গল্পই লিখতে শুরু করেছিলাম একেবারে প্রথম থেকে। সেটাও গল্প বললে আসলে ভুল, তখন শশধর দত্তের মোহন অমনিবাস, স্বপন কুমারের কিছু ডিটেকটিভ গোয়েন্দা বই, এই যে প্রহেলিকা সিরিজ, এগুলো মানে ওই সময় খুব পড়তাম। এছাড়া ছিল কমিক্স, মানে এগুলো আসলে পড়তে পড়তে মানে এখন বললে হাসি পায়। কলকাতা কখনো দেখিনি, কিন্তু কলকাতার বিভিন্ন শহরের নাম দিয়ে দিয়ে আমার গল্প রচনা শুরু। তো সেখানে আমারও একজন গোয়েন্দা, সে এসপ্লানেড হয়ে সেই দিকে কোন দিক থেকে কোন দিকে, মানে জিওগ্রাফি তো সে মানে উল্টা পাল্টা দেখিনি, তো এরকম ভাবে একটা অনুকরণের মতোই আর কি, স্বপন কুমারকে অনুকরণ করেই গল্প লেখার মতন করে। কিন্তু কোথাও ঠাই পাচ্ছিলাম না, এটা আমার নিজের কথা হচ্ছিল না, আমি এটা বুঝতে পারছিলাম। তো হঠাৎ করে যেদিন কবিতাটা এলো, তারপরে মানে এটার একটা যে মজা আছে, জাদু আছে কবিতার মধ্যে, একটা জাদু আছে যে বলার, আমাদের কথা বলার সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সুন্দর যে চেহারা, সেটা কবিতার মধ্যে শুধুমাত্র ফুটে ওঠে, সেটার একটা আনন্দটা মানে যখন পাই, তারপর থেকে লিখতে শুরু করি। সেটা 8-7-8 হতে পারে, ওই সময় থেকে লিখতে শুরু করি। কিন্তু আসলে এগুলো লেখা বলবো কি এখন আমার নিজেরই সন্দেহ, সেই জন্যই হয়তো বা এগুলি আর মানে সংরক্ষণ করিনি। তো লেখা একেবারে ঠিক মতো যদি মানে লিখি, তাহলে 2000 সাল যখন আমার মানে মাধ্যমিক পাস করেছি, এরপর থেকে লেখাগুলো বোধ হয় আমার কাছে আমার মানে মনে হচ্ছিল যে একটু একটু করে কবিতা হচ্ছে।
0: তো আপনার শুরুটা গল্প বলবো না
1: কবিতা দিয়েই শুরু মানে, কিন্তু এগুলোকে মানে ওই লেখালেখি করার একটা টেন্ডেন্সি ছিল গদ্যের দিকে, এটা সত্যি। আর মানে কবিতা যে লেখা যায় সেটা আমার ধারণাই ছিল না। আমার মনে হতো যে রবীন্দ্রনাথ ঠাকুর বা নজরুল ইসলাম বা সুকান্ত, যারাই যাদের কবিতা আমরা পড়েছি, মাইকেল পাঠ্য বইয়ে, তারপরে বোধহয় আজকের সময় কেউ কবিতা লেখেন না, এরকম আমার একটা ধারণা ছিল মানে ক্লাস মানে 6-7-এর কথা বলছি। কিন্তু যখন আমি নিজে লিখলাম, তখন লেখার পরে নিজেই খুঁজলাম, তখন দেখি যে ওই সময় অনেকে লিখছেন, মানে এটা একটা মানে বালকিল্য বিষয়, কিন্তু এইরকমই আমার ছিল ছোটবেলাতে।
0: সেই থেকেই কবিতা
1: লেখা শুরু হয়ে।
0: আচ্ছা, আজকের দিনে যেখানে দেখা যাচ্ছে যে ইংরেজি মাধ্যম, নতুন প্রজন্ম, নতুন ছেলেমেয়েরা বাংলা ভাষা ঠিক বলতে পারে না, বাংলা ভাষায় লিখতে পারে না, এই জায়গায় দাঁড়িয়ে নতুন প্রজন্ম কতটা কবিতার দিকে এগোচ্ছে, কবিতাকে আগ্রহ করছে?
1: আপনি আপনার প্রশ্নটার মধ্যে দুইটা পার্ট হয়ে গেছে, সেটা হলো একটা, একদিকে হলো কবিতার কথা বললেন, আর একটা হলো ভাষার ব্যাপারটা বললেন।
0: ছেলেরা কিন্তু বাংলা হরফ শিখছে না, সেই জায়গায় আপনারা বাংলা কবিতা গল্প লিখছেন, তো আগামী প্রজন্ম কতটা গ্রহণ, কি করে গ্রহণ করবে এটা, আপনি কি মনে করেন?
1: আচ্ছা দেখুন, মানে বিষয়টা হলো এই ক্রাইসিসটা কিন্তু আজকাল না, এই ক্রাইসিসটা আমরা আমাদের যখন ক্রাইসিসটা খুব কাছাকাছি থাকে, তখন আমাদের মনে হয় যে ক্রাইসিসটা বোধহয় অনেক বড়। আসলে ক্রাইসিসটা অনেক বড়ই, কিন্তু

0: ক্রাইসিসটা কিন্তু মানে প্রবহমান একটা ক্রাইসিস। যখন মানে আমাদের ভারতবর্ষে এই পারস্য থেকে যারা এসেছেন শাসকেরা, আর মানে তখন কিন্তু বাংলা ভাষার চল ছিল না, মানে সরকারিভাবে
1: ছিল না,
0: ছিল না মানে সরকারিভাবে। তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি তখনকার যারা কবিরা তারা কিন্তু পার্সি, মানে আমরা যেটাকে বলে ফার্সি আর কি, এই ফার্সি ভাষাতে পণ্ডিত হতে হতো। এবং ভারতচন্দ্র রায়কে আমরা জানি তিনি খুব পণ্ডিত ছিলেন, অন্নদামঙ্গলের রায়ের মানে অন্নদামঙ্গলের মধ্যে কিন্তু ভারতচন্দ্র রায়ের এই ফার্সি ভাষার প্রয়োগ আছে। তারপর আমরা যখন দেখি ব্রিটিশরা আমাদের দেশে এলেন, তখন কিন্তু ইংরেজি শিক্ষার একটা আধিপত্য আমরা লক্ষ্য করেছি, মানে সবদিকে। বা ব্রিটিশরা আসার আগে ফরাসিরা কিছুদিন যখন ছিলেন, তরুদত্তের মতন কবিরা কিন্তু তখনকার সময় ফরাসি ভাষার দিকে ঝুঁকে গিয়েছিলেন। আমরা বঙ্কিমের কথা, মাইকেল মধুসূদন দত্তের কথাও আমরা জানি, যারা মানে ইংরেজ আমলে ইংরেজি ভাষাটাকে খুব প্রাধান্য দিয়েছিলেন প্রথমত, কিন্তু পরবর্তী সময়ে একটা মানে বাংলার দিকে ফিরে আসেন। তো মানে আজকেও কিন্তু মানে আজকে আরো ব্যাপারটা আরো জটিল এবং আরো মানে একটা কঠিন সমস্যা সবদিকে, কারণ কর্পোরেট একটা ব্যাপার আছে আমাদের সমস্ত বিশ্বের, একটা বাজার আছে, অর্থনীতি আছে, যেটা ইংরেজি ভাষা দিয়ে আমরা গিয়ে পৌঁছতে পারি, সেটা একটা বিষয়। আর সঙ্গে মানে আরেকটা যে বিষয় সেটা হলো সরকারিভাবেও কিন্তু মানে ইংরেজি ভাষাকে মানে খুব প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা সরকারিভাবে বলতে সরকার যে নির্দেশিকা জারি করে করছেন এমন শুধু নয়, সেটা শুধু নয়, মানে সাধারণ মানুষ আমাদের ভারত আমাদের ত্রিপুরাতে ধরুন সরকারিভাবে বাংলা এবং ককবরক, কিন্তু আমরা একটা মানে অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ইংরেজিতেই লিখি, বাংলায় কেউ লিখি না, বাঙালিরাই লিখি না, ককবরকেও আমরা লিখি না। যদি কেউ বাংলাতে লিখে একটা দরখাস্ত জমা দেয়, তবে মানে যার কাছে জমা দেবে তিনিও হয়তো বুঝবেন না, বা একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যাবেন, বা ককবরকে লিখলে তিনি পড়তেই পারবেন না, এইরকম একটা ক্রাইসিসের মধ্যে আছে। তো এটা তো থাকবেই, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের যে প্রবহমান যে সংস্কৃতি সেটার মধ্যে দিয়েই কিন্তু ভাষা বেঁচে থাকে। ভাষা কখনো এই সরকারিভাবে বা সরকারের মানে
1: আনুকূল্যে
0: প্রাধান্যতায় টিকে না, এটা মানে সবসময় টিকে সাধারণ মানুষের জন্য। সেই জন্য আমি খুবই আশাবাদী যে আজকেও আমাদের গানের কাছে যেতে হলে বাঙালি ছেলেমেয়েরা বাংলা ভাষাটার কাছে যায়, কবিতা বলুন, তারপর সিনেমা বলুন, আজকে এত এত সিরিয়াল আছে, নাটক আছে, সবকিছু মিলে আমাদের যে মানে সংস্কৃতির যে উত্তরাধিকার সেখানে কিন্তু আমাদের বাংলা ভাষার আভিজাত্য অনেক বেশি। এবং সেখানে কিন্তু আমাদের হয়তোবা ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করে তারাও কিন্তু সে তখন বাংলার কাছেই ফিরে আসে। একটা শ্রেণী হয়তো বাইরে যায় বড় কোম্পানিতে চাকরি করে, কিন্তু আজকে যেমন আজকে আমরা যে কথা বলছি, আজকে হলো এই হ্যাপি নিউ ইয়ার যেরকম এই বিভিন্ন রকম মানে জায়গায় ডিজে বাজিয়ে মানে করা হয়, বাঙালির ঘরে ঘরে কিন্তু পয়লা বৈশাখটা করা হয়, সেখানে কিন্তু কেউ আর ছাড় দেয় না, এটার যে নিয়ম নিষ্ঠা সহকারেই করা হয়। এইরকম ভাবে বাংলাটা আমাদের অন্তরেই থাকবে, হয়তো ইংরেজিটা বাইরে।
1: আচ্ছা, ওই যে প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা আমার মনে পড়ে গেল, যেটা হচ্ছে যে আজকের দিনের যে মানে শিশুরা বা স্কুল পড়ুয়ারা, তারা কিন্তু সবাই চাইছেন যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা ওই প্রযুক্তি নিয়ে কাজ করব, বিজ্ঞান নিয়ে কাজ করব, সাহিত্যের দিকে ঝোঁকটা একটু কম মনে হয় না?
0: নিশ্চয়ই এটা একটা কারণ আছে, মানে সমস্ত
1: কেউ কিন্তু চায় না যে আমি বাংলা পড়াবো, আমি ইংরেজি পড়াবো, আমি হিন্দি পড়াবো, আমি সংস্কৃত ভাষা নিয়ে মানে পড়াশোনা করার তাগিদটা আজকের দিনের প্রজন্মের যে ছেলে মেয়েরা আছে তাদের কাছে কি একটু খাটো বলে মনে হয় কি আপনার? এটা কি বলবেন
0: এই বিষয়ে? আমি এটা বলতে হয় এটা আমাদের সরকারের কিছু নির্দেশিকা, সরকারের যে মানে সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা কিন্তু মানে এই যে ইংরেজি মাধ্যম স্কুলগুলিকে এত বাহবা দেওয়া হলো, তার পেছনে কিন্তু সরকারের একটা বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি আছে। শুধুমাত্র যে কোনো একটা সরকারের কথা বলছি না, আমাদের যে প্রবহমান ধরে যেসব সরকারের নির্দেশিকা আছে এগুলোর একটা ব্যাপার আছে। আর আরেকটা বিষয় হলো যে এর পেছনে একটা অর্থনৈতিক ব্যাপারও আছে, অর্থনৈতিক ব্যাপারও আছে। যেমন মানে বাংলা পড়ে সে কয়টা জায়গায় সে সরকারি,
1: আমি বাংলা কথা বলছি না, আমি সাহিত্যের কথা বলছি, সে ইংরেজি সাহিত্য হতে পারে, বাংলা সাহিত্য হতে পারে, হিন্দি সাহিত্য হতে পারে, সাহিত্যের দিকে ঝোঁকটা,
0: সাহিত্যের দিকে ঝোঁক মানে দেখুন মানে সাহিত্য একটা প্রাণের বিষয়, ঠিক আছে না? আর মানে আপনি মানে একটা যদি একবার মানে বাংলার সাহিত্যিকদের দিকে একটু খেয়াল করেন, তবে দেখবেন কিন্তু যারা বাংলা ভাষার তার ভাষা নয় মানে সাবজেক্ট হিসাবে বাংলাটা সে পড়াশোনা করেনি, সেই কিন্তু বাংলা ভাষাটা চর্চা করছে বেশি। তো এইরকম আমাদের রাজ্যে শুধু

0: শুধু না, সমস্ত বাংলা ভাষার দিকে যদি তাকাই, দেখবো যারা বাংলা নিয়ে পড়াশোনা করেনি তারাই কিন্তু বাংলা ভাষাকে টিকিয়ে রাখছে। তো এই এটা থেকে একটা একটা জিনিস মানে বোঝা যায় যে মানে সংস্কৃতি একটা আলাদা জিনিস, সেটা মানে ওই ভাষা দিয়ে কারোকে মানে সাহিত্য মানে সে পড়বে তারপর সাহিত্য রচনায় আসবে এমন না, ক্রিয়েটিভ রাইটিং একেবারে আলাদা একটা বিষয়।
1: আলাদা বিষয়। আচ্ছা, যেটা আরেকটা প্রশ্ন আমার খুব মানে করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আবহমান কালের বাংলা কবিতায় ত্রিপুরার বাংলা কবিতার স্থান অতীত থেকে বর্তমান পর্যন্ত কোথায় আছে বলে আপনার মনে হয়? কি মানে এগুচ্ছে
0: আমাদের মানে মানে আসলে
1: একদম ত্রিপুরার শুরু থেকে যদি আপনি একটু একটু বিস্তৃত আলোচনা করেন?
0: বিস্তৃত আলোচনা করার পরিসর তো এখানে নেই, তবু আমি এটাই বলবো যে সেই আমাদের চতুর্দশ পঞ্চদশ শতক মানে শতাব্দী থেকে যে আমাদের বাংলা ভাষার এখানে চর্চা হচ্ছে তার তো দলিল দস্তাবেজ আমাদের কাছে আছে, এবং এগুলো এখন পর্যন্ত মানে নিরলসভাবে বড় বড় মানে মহান মহান মানুষের হাত ধরেই এগুলি আরো সাবলীলভাবে প্রকাশিত হচ্ছে এবং লেখা হচ্ছে, প্রচুর পরিমাণে লেখা হচ্ছে, কবিতা লেখা হচ্ছে ভালোভাবে, উপন্যাস লেখা হচ্ছে, প্রবন্ধ হচ্ছে, গল্প হচ্ছে। আমাদের রাজ্যের এই একটা মানে ট্রেডিশন, এটা আমি বলবো মানে ট্রেডিশনই বলবো, সেটা কিন্তু এখনও চলছে। এবং এখন যদি আপনি বলেন সেটাকে আমি বাংলা যে সমস্ত সাহিত্যের নিরিখে বিচার করলে কোন জায়গায় দাঁড়াবে, সেটা অনেক প্রশ্ন বিষয় আছে, কারণ আমাদের রাজ্যটাই ছোট। হয়তো বা কোনো কোনো জায়গায় আপনি যদি এটা একটা আরেকটা বিষয় হলো, এটা কোনো প্রতিযোগিতার ব্যাপার না। আমি আমি ভাবি না যে ত্রিপুরার কবিতা বা ত্রিপুরার সাহিত্য একটা আলাদা কোনো কিছু, এটা মূল যে আমাদের যে বাংলা সাহিত্য তারই একটা অংশ, কিন্তু তারই উত্তর। আমি এটাকে বিচ্ছিন্ন করে মানে
1: সারা পৃথিবীর বাংলা সাহিত্যের একটা অংশ,
0: সেই জন্য আমি এটাকে বিচ্ছিন্ন করে আমরা দেখতে পারি না। মানে বিচ্ছিন্ন করে দেখলে বোঝা যায় যেমন তাদের সঙ্গে একটা প্রতিযোগিতার ব্যাপার, এটা হবে না। আর যদি প্রতিযোগিতার কথা বলুন তাহলে কখনোই আমরা মানে সেটা কিন্তু সমস্ত বাংলা সাহিত্যের নিরিখে একটা ছোট ভূখণ্ডের ব্যাপারটাকে আমরা মানে এটাকে দাঁড় করাতেই পারবো না, এটা উচিতও না।
1: একবিংশ শতকের প্রথম ভাগ থেকে এখন পর্যন্ত ত্রিপুরার বাংলা কবিতার কি পূর্বসরী যে শ্রদ্ধ আগের কবিরা রয়েছেন তার প্রভাব কি এখন রয়েছে না সম্পূর্ণভাবে আলাদা আপনাদের লেখায় এখনকার দিনে আপনারা যারা লিখছেন?
0: প্রভাব তো
1: থাকবেই,
0: প্রভাব থাকবে এবং প্রভাবটা স্বীকার করাটাই উচিত। একসময় ব্যাপার হলো যেমন জীবনানন্দ দাশ যখন মানে নতুনভাবে বাংলা কবিতাকে মানে দেখছিলেন, সেই সময় অনেকে তার পরিমণ্ডলে যারা ছিলেন তারা ভাবছিলেন যে রবীন্দ্রনাথকে আমরা অতিক্রম করব। তো রবীন্দ্রনাথকে অতিক্রম করতে গিয়ে তারা রবীন্দ্রনাথকে অস্বীকারই করতে মানে মানে করছিলেন আর কি। তো অস্বীকারের যে ফল সেটা কিন্তু কখনো ভালোই হয় না। যার জন্য আমরা লক্ষ্য করি যে রবীন্দ্রনাথের মানে ওকে অস্বীকার করতে গিয়ে তারা অনেক অনেকেই পরবর্তী সময় রবীন্দ্রনাথকে আবার স্বীকার করতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছেন। কিন্তু জীবনানন্দ দাশ প্রথম থেকেই বলেছেন যে রবীন্দ্রনাথের একটা ঐতিহ্য আছে, সেটার উত্তরাধিকার আমরা। তো আমরা মানে প্রভাব যদি এটাকে যদি প্রভাব বলি, প্রভাব থাকুক না, প্রভাব হতে প্রভাবিত হতে সমস্যা কোনো মানে সমস্যা
1: কোথায়? একটা প্রশ্ন, আপনি আপনি যে লিখেন আপনার লেখায় কি কখনো রবীন্দ্রনাথের কোনো প্রভাব আসে?
0: নিশ্চয়ই, আমি তো আমি মনে করি না আমি কোনো ভুই ফোর, আমি আমি ভাবি যে আমি আমি এত এই আবহমান কাল ধরে হাজার বছরের বাংলা সাহিত্যের উত্তরাধিকার আমি, যদি যদি আমি এটা এটা অহংকারের মতো হয়তো কথাটা হয়ে গেল, কিন্তু আমি যদি সামান্য লিখতে পারি বা কোথাও যদি একটু চেষ্টাও করি, এই চেষ্টাটা সম্ভব হয়েছে তাদের জন্যই, তারা মানে তারা যা লিখেছেন তাদের লেখাই পড়ে পড়ে বড় হয়েছি এবং সেখান থেকে হয়তো চেষ্টা করেছি, হোক আর না হোক সেই চেষ্টাটুকু আছে। সুতরাং আমি নিজেকে আলাদা করে ভাবতে পারি না। আমি যখন লিখি আমি ভাবি যে আমার লেখার টেবিলের আমার পাশেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিশ্বের বড় বড় কবি সাহিত্যিক সবাই দাঁড়িয়ে আছেন।
1: আচ্ছা, আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এই যে বর্তমান সাহিত্য চর্চায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কতটুকু প্রভাব পড়বে আপনি মনে করেন?
0: দেখুন মানে
1: লেখকদের ক্রিয়েটিভিটি যারা আপনি যেটা স্বতঃস্ফূর্ততা বা স্বকীয়তাটা, এটা কতটুকু বিপন্ন হবে না লাভজনক হবে?
0: বিষয়টা হলো মানে যখন কম্পিউটার আমাদের মানে হাতে আসেনি তখন আমরা কিন্তু কম্পিউটার সম্পর্কে এইরকম একটা বিভ্রান্ত হয়েছিলাম, এবং কম্পিউটার যখন এলো তখন আমরা ভেবেছি যে শেষ, আমাদের কম্পিউটার আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। আজকে এসেছে এআই, কালকে আরেকটা নতুন নামে কিছু আসতে পারে। সাহিত্য একটা আলাদা বিষয়, এআইর কাছে আপনি যদি মানে কমান্ড করেন যে আমাকে একটা কবিতা লিখে দিন, সে একটা লিখে দেবে, কিন্তু বিষয় হলো সেই কবিতাগুলো কোথা থেকে লিখছে, সেই কবিতাগুলো কি লিখছে, সেই কবিতাগুলো কিন্তু আজকে অবধি যেসব কবিতাগুলো পৃথিবীতে লেখা হয়ে গেছে তার থেকে সে ডাটা মানে নিয়ে তার মতো করে অ্যালগোরিদম তৈরি করে সে একটা নতুন নতুন তৈরি করছে, সে কিন্তু নতুন

0: একটা একেবারে ইউনিক কোনো কবিতা আপনাকে দিতে পারবে না। সে ছন্দে মানে নির্ভুল হবে, সে বক্তব্যে নির্ভুল হবে, কিন্তু সে ভুল করতে পারে না। মানুষ কিন্তু ভুল করে, এবং যেহেতু মানুষ ভুল করে অর্থাৎ তার কবিতা একেবারে নতুন হবে। আর আজকে মানে যদি বলেন যে বিপন্নতার কথা বলেছেন, যে এখন কিছু কিছু কবি সাহিত্যিক হয়তো ভাবতে পারেন যে আমি এরকম করে আমি কবিতা লিখবো, তারা বেশি দূর এগোতে পারবে না, কারণ তারা এটা তো আর মানে তার মনের কথা না, এআই এর মনের কথা হয়ে গেছে। কবি তো তার মনের কথাই বলবেন,
1: সে মানে কবির মন থেকে যেটা বেরোবে সেটাই তো কবিতা।
0: এখন এআই দিয়ে এটা তো একটা মেশিন হতে পারে, কবিতা হতে পারে, হয়তো বা মানে যে অশিক্ষিত সম্পাদকদের চোখে হয়তো ধরা পড়বে না, কিন্তু যারা যাদের একটা দীর্ঘমেয়াদী সাহিত্যের দৌড় আছে, পড়াশোনা আছে, তারা ঠিক বুঝতে পারবে যে এই লেখাটা দীর্ঘদিন ধরে মানে হয়তো বা এক দুইবার ধোকা খেলেও ঠিক বুঝতে পারবেন যে এটা এআই এর লেখা না, মানে একটা মানুষের লেখা।
1: আপনি এ রাজ্যের একজন তরুণ কবি, আপনি কবিতা নিয়ে গবেষণা করেন, তো আপনার কাছে জানতে চাইব যে ত্রিপুরার বাংলা কবিতা নিয়ে আপনি কিছু বলুন। বর্তমান বা আপনি আর 10 বছর আগেও যেভাবে চলছিল ত্রিপুরার কবিতা, কবিদের কবিতা, এই সম্পর্কে আপনার কি মতামত?
0: ত্রিপুরার কবিতা নিয়ে চট করে একটা কথা এমনিতে একটা ফ্রেমে বলা সম্ভব নয়, তবে একটা আমি এই কথাটা বলি যে আমাদের রাজ্যের কবিতার একটা আলাদা ধরন আছে, তার একটা আলাদা ঘ্রাণ আছে, যেটা মানে আমাদের সমগ্র বাংলা সাহিত্যের মধ্যে সেটাকে উল্লেখযোগ্য বলে আমি মনে করি, এবং তার একটা পিছনের বিশাল ইতিহাস আছে। আমাদের আশেপাশে সবুজ, এত সুন্দর পাহাড়, এত সূর্য, মানে একটা এই যে সুন্দর সূর্যের সূর্যোদয় আমরা দেখতে পারি, একটা ফ্রেশ এয়ার আমরা পাই, সেটা কিন্তু কলকাতা বা ওইসব অঞ্চলে সেটা পাওয়া সম্ভব না। আর কিন্তু আমাদের এই যে বন্য পরিবেশ, গুণ পরিবেশ, আমাদের যে একটা প্রান্তিক একটা জায়গা, সেটাই আমাদের ইউনিটি, মানে মানে ইউনিকনেস আমি আমি বলবো। তো আমাদের ত্রিপুরার কবিতার কোথাও হয়তো বা সেই বেদনাটা, সেই আরতিটুকু আছে, এবং এটাই তার মানে এই রাজ্যের কবিতাকে আলাদা করে।
1: মানে সামগ্রিক বাংলা সাহিত্যের ইতিহাসে এই রাজ্যের কবিতা কোন জায়গায় আছে
0: সেটা একটা বিশেষ স্থান নিশ্চয়ই আছে, নিশ্চয়ই, তার কারণ এটা তো আর একদিনের বিষয় নয়, যে ওই যে একটু আগে বলেছিলাম চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দী থেকে এখনো এখানে লেখালেখি হচ্ছে, চলছে। সুতরাং এত এত মানুষের শ্রম নিষ্ঠার ফল তো আসছেই, এবং মানে বিশেষ করে কবিতার দিকে তো ত্রিপুরা একেবারেই অন্যরকম।
1: ত্রিপুরা তো দেখুন, ত্রিপুরা সেই মহারাজার আমল থেকে ত্রিপুরা কিন্তু সাহিত্য চর্চা খুব উন্নত। আমরা তো সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন ত্রিপুরা মহারাজা। তাহলে ত্রিপুরায় মানে কবিতার একটা আতুর ঘর কি আমরা বলতে পারি?
0: নিশ্চয়ই আতুর ঘর তো নিশ্চয়ই। আমরা দেখুন ত্রিপুরা কিন্তু আজকে আমরা একটা আলাদা রাজ্য বলে বলছি, ঠিক আছে, কিন্তু ত্রিপুরা একটা বৃহৎ বঙ্গের অন্তর্ভুক্ত ছিল, আমাদের ভারতবর্ষের যে মানে বঙ্গভূমি যেটাকে বলা হতো তার একটা অন্তর্ভুক্ত ছিল ত্রিপুরা। এবং ত্রিপুরার এই রাজ্যের সঙ্গে মানে বঙ্গভূমির একটা সম্পৃক্তি খুব বেশিই ছিল। আজকে যেটাকে চাকলা রসুনাবাদ আমরা বলি, সেটা কিন্তু এই ত্রিপুরার রাজাদের গড়ই আমরা বলতে পারি। তো এখানে যে সাংস্কৃতিক লেনদেন, সাংস্কৃতিক আদান প্রদান, কবিতা থেকে শুরু করে সব কিছু দিকে প্রথম থেকেই ছিল, এবং রবীন্দ্রনাথ 7 বার এসেছেন এখানে, এবং মানে অনঙ্গমণি দেবীর সঙ্গে, বীরচন্দ্রের সঙ্গে তার যোগাযোগ, বা পরবর্তী জেনারেশনের সঙ্গে যোগাযোগ, শুধু রবীন্দ্রনাথ না, তার আগে থেকে কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুরের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজাদের যোগাযোগ ছিল, মানে প্রিন্স দ্বারকানাথের সঙ্গে কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুরের যোগাযোগ ছিল। তো এই যে একটা আমাদের ঐতিহ্য, সেটা আজকের না, বুঝতেই পারা যাচ্ছে, এবং এটা এখনো প্রবহমান। এবং আমাদের লেখালেখির মধ্যে যে মানে পশ্চিমবঙ্গের একটা প্রভাব একসময় ছিল, কলকাতার একটা প্রভাব ছিল, এখন অনেকটা কাটিয়ে উঠতে পেরেছেন, অনেকেই নিজের মতো করে লেখালেখি করছেন। তো বাংলা কবিতার বা বাংলা উপন্যাস বলুন, মানে উপন্যাসের কথা আমি বিশেষ বলবো না, কবিতার কথাটাই আমি বিশেষ বলছি। ত্রিপুরাতে বাংলা কবিতার মানে জগতে ত্রিপুরার একটা আলাদা স্থান আছে, নিশ্চয়ই আছে।
1: সমগ্র ত্রিপুরা রাজ্যকে সাহিত্য চর্চায় আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি করা দরকার?
0: দেখুন এটা তো এইভাবে বলা যায় না, প্রত্যেক মানে প্রত্যেক কবি তার আলাদা আলাদা একটা এজেন্ডা নেবেন, কি কি করবেন, মানে এটা কবিদের একটা ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা যদি পাখির চোখ থেকে মানে দূর থেকে দেখি ব্যাপারটা, তবে হয়তো বা অনেক বছর পরে আমাদের মনে হতে পারে এই বৈশিষ্ট্য। তো এইরকম মানে আমরা কোনো এজেন্ডা করে আমরা কিছু করতে পারবো না, আমরা কিছু ভাবতে পারি না, কিন্তু মানে পূর্ববর্তী ইতিহাস যদি দেখি, তবে দেখা যায় যে ত্রিপুরার এই মানে 70-80 দশক থেকেই তারা চেয়েছেন যে ত্রিপুরার কবিতা নিজের মতো করে মানে হোক। সেই জন্য উত্তর পূর্বাঞ্চলের লিটিল মেক সম্মেলন, সরি, উত্তর পূর্বাঞ্চল সাহিত্য সম্মেলন হয়েছে আমাদের ত্রিপুরাতে, এবং এই সম্মেলনটার উদ্দেশ্যই ছিল যে কলকাতা কেন্দ্রিকতা থেকে ত্রিপুরাকে বের করে এনে ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াবে। এবং এই যে মানে পরিকল্পনাটা ছিল, সেটা হয় মানে পুরোপুরি যে ব্যর্থ হয়েছে আমি সেটা বলবো না, তার ফলে দেখেছি পরবর্তী সময় অনেক ম্যাগাজিন এর জন্ম হয়েছে এবং সেখানে ত্রিপুরার কবিরা চেয়েছেন তাদের মতো করে কবিতা লিখতে, তার তো একটা ফল নিশ্চয়ই পাবো,
1: নিশ্চয়ই পাবো। আচ্ছা, এই যে বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে মহামারী, যুদ্ধ, হত্যালীলা, ভূমিকম্প, তীব্রতম অর্থনৈতিক সংকট, এর মধ্যে দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাটা এগিয়ে যাচ্ছে, তো এই জায়গায় দাঁড়িয়ে সাহিত্য চর্চার কি উপযুক্ত পরিবেশটা আমরা পাচ্ছি?
0: এটাই তো উপযুক্ত পরিবেশ সাহিত্যের, মানে সাহিত্য তো যখন সবদিকে মানে শৌখিন বাতাস বয় তখন তো সাহিত্যিকের কাজ অনেক কমে যায়। মানে ব্যাপারটা হলো সুখের, সুখে যখন কেউ থাকে তখন কিন্তু তার বেদনা আসে না।
1: সুখে কি কবিতা বেরোয় না?
0: সুখে সুখে চিৎকার বেরোয়, আনন্দ বেরোয়, কিন্তু মানে কবিতা একটা বেদনার ফসল। আমি মনে করি যে মানে যদি ব্যথা না পাওয়া যায়, যে মানে যিনি কবিতা লিখেন তিনি কোনো কোথাও না কোথাও একটু ব্যথা অনুভব করেন, তার একটা মানে কারুণ্য আছে, বিষণ্ণতা আছে তার ভেতরে, কোথাও না কোথাও থাকে, একটা আরতি থাকে। আর এই যে বললেন যে এমন একটা বিশ্বজুড়ে এমন পরিস্থিতি, পৃথিবী কখনোই শান্ত হয়নি, পৃথিবীতে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে নানান রকমের ঘটনা, ঘটনাবহুল পৃথিবী, এবং আজকের থেকে না আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা পৃথিবীতে ঘটেছে। সুতরাং সেই জন্য প্রত্যেক যুগে কবিতা লেখা হয়েছে, আজকের যুগের যে ক্রাইসিস সেই যুগ মানে এখানে দাঁড়িয়েও অনেকে কবিতা লিখবেন, এটাই স্বাভাবিক।
1: আচ্ছা, সবশেষে আপনার কণ্ঠে আপনার একটা কবিতা, আপনার প্রিয় কবিতা আমরা শুনবো, তার আগে আমরা জিজ্ঞেস করে নিই যে এই সময়ে কি লেখক তার চিন্তাকে দ্বিধাহীন ভাষায় তুলে ধরতে পারছেন?
0: মানে এই সময়টা বলতে
1: বর্তমান সময়ে, সমসাময়িক সময়ে,
0: মানে এই আমাদের ভারতীয় রাজনীতির প্রেক্ষিতে বলছেন কথাটা?
1: না, রাজনৈতিক কোনো না, বর্তমান যেটা আমাদের আর্থসামাজিক পরিবেশ।
0: আমার তো মনে হয় অনেক জায়গাতেই পারছেন, কবিরা নিশ্চয়ই পারছেন, না হলে তো মানে কবিতা পড়া মানুষ ছেড়ে দিত। আচ্ছা, আমি একটা আমার, আপনি বলেছেন আমার প্রিয় কবিতা, প্রিয় কবিতা বলতে আমার কিছুই নেই, তো একটা কবিতা এমনিতেই পড়ছি, কবিতার নাম শ্রেয়তর। মানুষ বাড়িতে না থাকলে গাছ, মানুষ বাড়িতে না থাকলে পাখি, বনের গন্ধ ছড়িয়ে যায়, দীর্ঘদিনের মঞ্জরির ক্ষুধা আগ্রাসী হয়ে ওঠে, কত দিনের প্রতিশোধ ঝুঁকে আসে, মেঘ ডেকে উড়ে যায়, আনন্দ প্রেম লতার মতোই আয়ু পায়। মানুষ না থাকলেই আকাশ, মানুষ না থাকলেই রোদ, দীর্ঘদিনের অবসাদ ভেঙে ঝরে ঝরে পড়ে, তার দিগন্তে পিপাসা, দ্রুত ঠেকে দিতে হবে সবুজ আভায়, মানুষ আসার পর যাতে চেনে না বাড়ি, ফিরে ফিরে যায়, নতুবা ভাবে এ কার বসত, এ কার বাড়িতে এলাম, এত গাছ, এত পাখি, আকাশ, এই যদি হয় সুন্দর তবে শ্রেয় বনবাস।
1: বাহ, দারুণ। আর সব থেকে শেষে প্রশ্ন করব যে আপনাদের পরবর্তী প্রজন্ম যারা এই গল্প, কবিতা বা সাহিত্যে আসছেন, তাদের প্রতি আপনি কি বলবেন?
0: তাদের প্রতি আমার কিছু কোনো নির্দেশ নাই,
1: তাদের আরো ভালো করে আরো সাহিত্য চর্চা করতে পারে, তাদের জন্য কি বলবেন আপনি, কি মেসেজ দেবেন?
0: মেসেজ তিনিই দেন যিনি উপরে থাকেন, আমি তো উপরে না, আমি তাদের সঙ্গেই আছি, সুতরাং আমার কোনো মেসেজ নেই। তবে আমি এটাই বলি যে মানে এই কবিতার কাছে যিনি আসবেন, ভবিষ্যতেও আসুন বা আগেও যিনি মানে মানে এসেছেন, তাদের কাছে জীবনটা অনেক মানে অনেক ব্যথার পরেও সুন্দর হয়ে যায়।
1: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার সেই সাহিত্য লেখনী চালিয়ে যাবেন।
0: নমস্কার, ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন সাহিত্য আড্ডা, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান।

এই গান গানের সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী মন্দিরা লাহিড়ী।

শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ছিলেন মন্দিরা লাহিড়ী। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি। 2020-র দিল্লি দাঙ্গায় অঙ্কিত শর্মা হত্যার ঘটনায় আপের কাউন্সিলর তাহের হোসেন সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের। পশ্চিমবঙ্গে আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। ভারত বলেছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। ভারতের অস্মিতা দে এবং হর্ষ সিং কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো জুডোতে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছরে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্য দিয়ে কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে। শ্রী বৈষ্ণব বলেন, পিএম কিষাণ প্রকল্পে যোগ্য কৃষক পরিবারগুলির কাছে সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে সময়মতো এবং স্বচ্ছ উপায়ে অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে। এখনও পর্যন্ত 23 দফায় 4,47,000 কোটি টাকার বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, পিএম কিষাণ প্রকল্পের অর্থের সাহায্য কৃষকরা সময়মতো বীজ, সার, সেচ, কৃষিযন্ত্র এবং অন্যান্য প্রয়োজন মেটাতে পারছেন। এদিকে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
1: प्रधानमंत्री सूर्य सरोवर योजना में जितने वाटर बॉडीज हैं, डैम्स हो, लेक्स हो, कैनाल्स हो, उन सब का उपयोग करके जो सोलर पावर जनरेशन कैपेसिटी क्रिएट करना है उसका अप्रूवल लिया गया है। 102 गीगावाट यानी 1,00,000 मेगावाट की कैपेसिटी पोटेंशियल है भारत में।
0: দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেইনকে বিস্তৃত করার কাজ আরও প্রসারিত করবে।
1: समुद्र मंथन भारत में ऑयल एंड गैस के एक्सप्लोरेशन और प्रोडक्शन का प्रोग्राम है। 84,000 करोड़ रुपीस का प्रोग्राम।

0: डाटा में। इसके दो कंपोनेंट है बड़े, तो पहला कंपोनेंट है ऑफशोर सीज़मिक डेटा एक्विजिशन, 28,000 करोड़ रुपीज का यह प्रोग्राम है। दूसरा कंपोनेंट है एक्सेलरेटेड ऑफशोर एक्सप्लोरेशन स्कीम, यह 43,200 करोड़ रुपीज का प्रोग्राम।
1: অন্যদিকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তার কাজ আগামী 2030-31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে যুবাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমুদ্র মন্থন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দেশের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে নেওয়া এক রূপান্তরমূলক পদক্ষেপ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, বিনিয়োগ, দক্ষ মানব সম্পদের ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে গড়ে তোলা এই সমুদ্র মন্থন প্রকল্প আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ নতুন গতি সঞ্চালিত করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনায় ছাড়পত্র, জলাধার ও অন্যান্য জলাশয়গুলিকে কাজে লাগিয়ে দেশের স্বচ্ছ জ্বালানি দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমে যাওয়ায় প্রকল্পের সুফল ভোগ করবে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সাংসদদের আবেদন জানান। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সরকার জানিয়েছে যে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি প্রকল্পের আওতায় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো বকেয়া অর্থ বর্তমানে আর পাওনা নেই। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান বলেন, চলতি মাসের 1 তারিখ থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি আইন 2025 কার্যকর হয়েছে। 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন সহ অন্য 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এ ধরনের অত্যন্ত গুরুতর অপরাধ সমাজকে নাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 13 তারিখ আদালত হোসেন সহ অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করে। পশ্চিমবঙ্গে আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে 2টি ধাপে হবে এই জনগণনার কাজ। প্রথম ধাপে আগামীকাল থেকে 15 অগস্ট পর্যন্ত নাগরিকরা সশুমারি প্রক্রিয়ায় http://ac.census.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। দ্বিতীয় ধাপে 16 অগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত বলেছে পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকে তে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানে সামিল। নতুন দিল্লিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, পাকিস্তান পিওজেকে শান্তিপূর্ণ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। তাদের গুলি চালনায় এখনও পর্যন্ত 40 জনের বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।
2: पिछले कुछ दिनों में पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में एक हिंसक शासन का सामना करते हुए वहां के लोगों ने अंतर्राष्ट्रीय संगठन से गैर कानूनी हत्याओं की स्वतंत्र जांच की मांग की है। हम आग्रह करते हैं कि अंतर्राष्ट्रीय समुदाय को पाकिस्तान की हरकतों की बारीकी से जांच करनी चाहिए और उसके अत्याचारों के लिए जवाबदेह ठहराया जाना चाहिए।
1: শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারতকে রক্তাক্ত করতে পাঠানো পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদিনরাই এখন রাষ্ট্রবিরোধী শক্তি হয়ে উঠেছে এবং তাদের ওপরই আঘাত হানছে। রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সরকারের নিরন্তর চেষ্টায় এখনও পর্যন্ত 139 জন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছে। এমভিএজিভি রাগনারের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, গত 25 তারিখ ওডিশা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে ওই জাহাজে থাকা 4 ভারতীয় নাগরিকের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও 2 জন নিখোঁজ। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আজ জম্মুতে এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এসওএস ইন্টারন্যাশনালের ডাকে এই বিক্ষোভে পিওজেকে থেকে বাস্তুচ্যুত শত শত মানুষ অংশ নেন এবং পাক অধিকৃত অঞ্চলকে পাকিস্তানের দখলমুক্ত করে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি জানান। ওড়িশার উজান এলাকায় অবিরাম বৃষ্টির ফলে মহানদী ও তার উপনদীগুলোর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের 15টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রাম, রাস্তাঘাট ও কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভাটির দিকের জেলাগুলিতে আবারও

0: বন্যার আশঙ্কা কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কাজ জোরদার করেছে। গুজরাটে লাল সতর্কতা জারির মধ্যেই সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে দক্ষিণ ও বন্ধ্যাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি কবলিত জেলাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চলেছে। ভারতের অস্মিতা দে ও হর্ষ সিং কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো জুডোতে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। মহিলাদের 48 কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কুয়াচকে 2-1 ব্যবধানে হারিয়ে অস্মিতা দে কমনওয়েলথ গেমসে দেশের হয়ে জুডোতে প্রথম সোনা জয় করেন। পুরুষদের 60 কেজি বিভাগের ফাইনালে হর্ষ সিং অস্ট্রেলিয়ার জোশুয়া কার্জকে পরাজিত করে সোনা জেতেন। এর ফলে কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে 19-এ দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে 5টি সোনা, 9টি রূপ এবং 5টি ব্রোঞ্জ পদক। যাদবপুরের কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ইস্টবেঙ্গল 8-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টসকে হারিয়ে দিয়েছে। পিবি বিষ্ণু হ্যাটট্রিক করেছেন, জে থেনেকারা 2টি, খালিদ জিকশান সিং ও বিপিন সিং 1টি করে গোল করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতীয় জুডো খেলোয়াড় অস্মিতা দে এবং হর্ষ সিং দেশের হয়ে প্রথম সোনা জিতে ইতিহাস রচনা করেছেন। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কীর্তন, শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

শুনলেন দিল্লি ক্যান্ডের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 1 আগস্ট শনিবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6:02 অমৃতবাণী। 6:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 শুনবেন বাংলা সংবাদ, আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 এবং 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ। 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ। 8:40 শুনবেন আধুনিক গান। 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 12:00 শুনবেন লোকগীতির অনুষ্ঠান। 12:30 মনের মতো গান। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন শ্যামা সঙ্গীত। 2:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 2:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 2:00 হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:05 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 6:00 ঘর গৃহস্থি। 6:30 কিষাণবাণী। 6:30 শুনবেন মনসা মঙ্গল। 7:00 কক্সবাজার অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 কক্সবাজার সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রামধনু। 8:30 লোকগীতি। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন চির নতুন। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান। 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ। 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান।

পরিচিতি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10টা বেজে 33 মিনিট হয়ে 45 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।